0: মনে লুকিয়ে আছে শত শত বছরের বঞ্চনা, প্রতিবাদ, বিদ্রোহ এবং আত্মত্যাগের ইতিহাস। ভারতের স্বাধীনতা এসেছে একদিনে নয়, এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের লড়াই। কেউ রাজপথে নেমেছেন, কেউ জেলে গিয়েছেন, কেউ অস্ত্র হাতে নিয়েছেন, কেউ গোপনে বিপ্লবীদের সাহায্য করেছেন। আর এই দীর্ঘ ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হল নারীর স্বাধীনতা সংগ্রাম। যে সময়ে সমাজের বড় একটি অংশ মনে করত যে নারীর জায়গা ঘরের চার দেওয়ালের মধ্যে, সেই সময়ই বহু নারী সেই চার দেয়াল ভেঙে বেরিয়ে এসেছিলেন। তাদের কেউ ছিলেন রানী, কেউ শিক্ষক, কেউ কবি, কেউ চিকিৎসক, কেউ সাধারণ গৃহবধূ। কিন্তু তাদের সকলের পরিচয় একটাই, তারা ছিলেন স্বাধীনতার সৈনিক। নমস্কার, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আর আজকের যুব অনুষ্ঠানের আমাদের আলোচ্য বিষয় নারীর স্বাধীনতা সংগ্রাম।
1: ওগো প্রাচীর দুলালি দুহিতা তরুণীরা, ওগো জায়া ওগো ভগিনীরা, ডাকে সঙ্গীরা, তোমরা নাই গো লাঞ্ছিত মোরা তাই আজি, উঠুক তোমার মণি মন্দিরে ঘনবাজি, আমাদের পথে চলে চপল অগ্র।

0: কেমন আছো?
1: আমিও ভালো আছি। তা অনন্যা, আজকের এই টপিকে যখন তোমাকে আমি বললাম যে আমার সাথে তোমায়ও বলতে হবে, কেমন লাগছিল?
0: অবশ্যই ভালো লেগেছে, এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নারীদের নিয়ে আমরা আজকে কথা বলবো, যেটি আমরা নারী হয়েও আমাদের কাছে এক অত্যন্ত গর্বের বিষয়।
1: একদম, তাহলে দেরি না করে শুরু করি।
0: একেবারেই।
1: 1857 সাল, যখন নারী হাতে তুলে নিলেন অস্ত্র। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1857 সালের মহাবিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিদ্রোহকে শুধু সিপাহী বিদ্রোহ হিসেবে দেখলে এর বিস্তৃত চরিত্রটি বোঝা যায় না। বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ, জমিদার, রাজপরিবার এবং বহু নারীও ব্রিটিশ বিরোধী প্রতিরোধে যুক্ত হয়েছিলেন। এই সময়ের সবচেয়ে উজ্জ্বল নারী চরিত্র হল রানী লক্ষ্মীবাঈ। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ছিলেন ব্রিটিশ বিরোধী প্রতিরোধের অন্যতম প্রতীক। তাঁর স্বামী রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর দত্তক পুত্র দামোদর রাওকে উত্তরাধিকার হিসেবে গ্রহণ করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্ত্ব বিলোপ নীতির কারণে ঝাঁসির অধিকার নিয়ে বিরোধ তৈরি হয়। রানী লক্ষ্মীবাঈ ব্রিটিশদের সিদ্ধান্ত মেনে নেননি। 1857 সালের বিদ্রোহ শুরু হলে তিনি ঝাঁসির প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে তিনি অসাধারণ সাহস দেখান। পরে ঝাঁসি ছেড়ে কালপি এবং গালিয়ের দিকে চলে যান এবং সেখানেও যুদ্ধ চালিয়ে যান। 1858 সালের জুনে গালিয়ের কাছে যুদ্ধে তাঁর মৃত্যু হয়। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন ভারতের স্বাধীনতার ইতিহাসে নারী সাহসের এক অমর প্রতীক। সেই 1857 সালের বিদ্রোহেই আরেক গুরুত্বপূর্ণ নারী ছিলেন অযোধ্যার বেগম হযরত মহল। তাঁর স্বামী নবাব ওয়াজিদ আলী শাহকে ব্রিটিশরা ক্ষমতাচ্যুত করার পর তিনি অযোধ্যায় ব্রিটিশ বিরোধী প্রতিরোধে নেতৃত্ব দেন। তিনি তাঁর অপ্রাপ্তবয়স্ক পুত্র বিরজিস কাদেরকে অযোধ্যার শাসক ঘোষণা করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। অর্থাৎ 1857 এর বিদ্রোহে শুধু ঝাঁসি নয়, অযোধ্যাতেও একজন নারী নেতৃত্ব দিয়েছিলেন প্রতিরোধকে।
0: 1857 সালের বিদ্রোহে শুধু রাজপরিবারের নারীরাই অংশ নেননি, বহু সাধারণ নারী বিপ্লবীদের সাহায্য করেছিলেন। কেউ খাদ্য ও আশ্রয় দিয়েছেন, কেউ সংবাদ বহন করেছেন, কেউ আবার আহতদের সেবা করেছেন, কেউ ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গড়েছেন। ইতিহাসের পাতায় তাদের অনেকের নাম সংরক্ষিত হয়নি, কিন্তু তাদের অবদান স্বাধীনতা সংগ্রামের সামাজিক ভিত্তিকে শক্তিশালী করেছিল। এমনই একজন নারী স্বর্ণকুমারী দেবী। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ভারতীয় জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলতে শিক্ষিত নারীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি, সাহিত্য ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় চেতনা বিকাশে তিনি ভূমিকা রাখেন। তার সাহিত্যকর্ম এবং সামাজিক উদ্যোগ নারীদের মধ্যে আত্মচেতনা ও জাতীয়তাবাদী মনোভাব তৈরিতে সাহায্য করে। এরপর সরোজিনী নাইডু, যাকে ভারতের কোকিল বলে আখ্যা দেওয়া হয়। স্বাধীনতা আন্দোলনের অন্যতম জনপ্রিয় নারী ছিলেন সরোজিনী নাইডু। তিনি ছিলেন কবি, বক্তা, রাজনৈতিক নেত্রী এবং স্বাধীনতা সংগ্রামী। তার অসাধারণ বক্তৃতা মানুষকে জাতীয় আন্দোলনে উদ্বুদ্ধ করত। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং 1925 সালে কংগ্রেসের সভাপতি হন। গান্ধীজির নেতৃত্বে তিনি অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেন। লবণ সত্যাগ্রহের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বহুবার কারাবরণ করেন। সরোজিনী নাইডুর বিশেষ অবদান ছিল নারীকে রাজনৈতিক আন্দোলনে যুক্ত করা, জাতীয়তাবাদী বক্তৃতার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, নারীর রাজনৈতিক অধিকার ও মর্যাদার পক্ষে কথা বলা। তিনি দেখিয়েছেন যে কলম

0: তোমাদের সাথে রয়েছে আমি যুববন্ধু বর্ণা, আর আমার সাথে রয়েছে যুববন্ধু
1: অনন্যা।
0: কেমন আছো অনন্যা?
1: আমি ভীষণ ভালো আছি, তুমি?

0: কণ্ঠ ও নেতৃত্ব তিনটি স্বাধীনতার অস্ত্র হতে পারে।
1: 1857-র পর ব্রিটিশ শাসন আরও শক্তিশালী হয়, কিন্তু একই সঙ্গে ভারতীয় সমাজেও জাতীয়তাবাদী চেতনা ধীরে ধীরে বাড়তে থাকে। শিক্ষার প্রসার, সংবাদপত্র, সামাজিক সংস্কার এবং রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে নারীদের মধ্যেও নতুন সচেতনতা তৈরি হয়। এরপর আসে 1905 সাল, বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলায় শুরু হয় প্রবল আন্দোলন, স্বদেশী আন্দোলন। নারীরা বিদেশি কাপড় বর্জন করতে শুরু করেন, বাড়িতে চরকা কাটে।

0: মাটিতে বিপ্লব প্রীতিলতা ওয়াদ্দেদার। বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম আলাদা করে উচ্চারণ করতেই হয়। চট্টগ্রামের এই তরুণী শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন, কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বাধীন দলের সঙ্গে যুক্ত হন। ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আন্দোলনের পর ব্রিটিশ বিরোধী বিপ্লবী কর্মকাণ্ড আরও তীব্র হয়। প্রীতিলতা বিপ্লবীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন অভিযানে যুক্ত হন। ১৯৩২ সালে পাহাড়তলে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা করা হয়। এই ক্লাবটি ব্রিটিশ ঔপনিবেশিক বৈষম্যের প্রতীক হয়ে উঠেছিল। অভিযানে নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আক্রমণের পর ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা তৈরি হলে তিনি সায়ানাইড গ্রহণ করেন। মাত্র ২১ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। একজন তরুণী নিজের জীবনকে দেশের স্বাধীনতার চেয়ে বড় মনে করেননি। কল্পনা দত্ত বিপ্লবী চট্টগ্রামের আরেক সাহসী নারী। প্রীতিলতার পাশাপাশি চট্টগ্রামের বিপ্লবী আন্দোলনের আরও এক গুরুত্বপূর্ণ নারী ছিলেন কল্পনা দত্ত। তিনিও সূর্য সেনের বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর বিপ্লবীদের সঙ্গে তাঁর যোগাযোগ আরও গভীর হয়। ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে, বিচারে তাঁর মৃত্যুদণ্ড হয়েছিল। পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হয়। জেল জীবন তাঁর সংগ্রামী মানসিকতাকে ভাঙতে পারেনি। পরে তিনি স্বাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
1: এছাড়াও ছিলেন অ্যানি বেসেন্ত, যিনি আইরিশ বংশোদ্ভূত হলেও ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী। তিনি ভারতের স্বশাসনের দাবিতে হোম রুল মুভমেন্টকে শক্তিশালী করেন। ১৯১৬ সালে তিনি হোম রুল আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তিনি সংবাদপত্র ও বক্তৃতার মাধ্যমে ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি করেন। তিনি ১৯১৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। তার ভূমিকার গুরুত্ব ছিল ভারতের স্বাধীনতার দাবি আন্তর্জাতিক ও সর্বভারতীয় রাজনৈতিক আলোচনার অংশ করে তোলা। এছাড়াও ছিলেন কস্তুরবা গান্ধী, মহাত্মা গান্ধীর সহধর্মিণী। কস্তুরবা গান্ধী নিজেও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি শুধু গান্ধীজির পাশে থাকা একজন জীবনসঙ্গী ছিলেন না, তিনি নিজে রাজনৈতিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে অংশ নেন এবং বহুবার কারাবরণ করেন। গ্রামাঞ্চলের নারীদের সংগঠিত করা এবং সামাজিক সংস্কারমূলক কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জীবন দেখায় যে স্বাধীনতা সংগ্রাম শুধু রাজনৈতিক সভা বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি মানুষদের দৈনন্দিন জীবন ও সমাজ সংস্কারের সঙ্গেও যুক্ত ছিল। এছাড়াও ছিলেন কমলা নেহেরু, যিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং জওহরলাল নেহেরুর সহধর্মিণী। তিনি অসহযোগ আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশ নেন। তিনি বিদেশি পণ্য বর্জন, স্বদেশী প্রচার এবং ব্রিটিশ বিরোধী কর্মসূচিতে নারীদের সংগঠিত করেন। তিনি অসুস্থতা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও স্বাধীনতার আন্দোলন থেকে নিজেকে দূরে রাখেননি। এছাড়াও বিজয়লক্ষ্মী পণ্ডিত, জওহরলাল নেহেরুর বোন, স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ করেন। পরবর্তীকালে স্বাধীন ভারতের কূটনৈতিক ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন। তার জীবন স্বাধীনতা সংগ্রাম থেকে স্বাধীন ভারতের আন্তর্জাতিক পরিচয় নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সেতু।
0: বীণা দাস, গভর্নরের সামনে প্রতিবাদের গুলি। ১৯৩২ সাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, উপস্থিত ব্রিটিশ বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন। সমাবর্তনের মঞ্চে উঠে বীণা দাস তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, তিনি সঙ্গে সঙ্গে গ্রেফতার হন এবং দীর্ঘ কারাদণ্ড ভোগ করেন। বীণা দাসের এই ঘটনা শুধু একটি হত্যা চেষ্টার ঘটনাই ছিল না, এটি ছিল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক তরুণীর প্রকাশ্য রাজনৈতিক প্রতিবাদ।

0: বাংলার স্বাধীনতা সংগ্রামের অন্যতম আবেগঘন অধ্যায়ে আসা যাক। মাতঙ্গিনী হাজরা, তিনি ছিলেন তমলুকের সাধারণ পরিবারের এক নারী, কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্নে তাঁর সাহস ছিল অসাধারণ। ১৯৪২ সালে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনের ডাক ছড়িয়ে পড়ে সারা দেশে। বাংলার তমলুকেও আন্দোলন তীব্র হয়। মাতঙ্গিনী হাজরা মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে এগিয়ে যান। ব্রিটিশ পুলিশ মিছিল থামানোর চেষ্টা করে, গুলি চালানো হয়। একটি গুলি তাঁর শরীরে লাগে, তবুও তিনি এগিয়ে যেতে থাকেন। আবার গুলি লাগে, তবুও পতাকা তাঁর হাত থেকে পড়েনি। শেষ পর্যন্ত গুলিতে তাঁর মৃত্যু হয়। তাঁর শেষ মুহূর্তের সেই দৃশ্য আজও স্বাধীনতা সংগ্রামের অন্যতম শক্তিশালী প্রতীক। একজন বৃদ্ধা নারী, হাতে তেরঙ্গা, সামনে ব্রিটিশ পুলিশ আর মুখে স্বাধীনতার স্লোগান। অরুণা আসফ আলী, যে পতাকা হয়ে উঠেছিল বিদ্রোহের প্রতীক। সালটা ছিল ১৯৪২। ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছেন মহাত্মা গান্ধী। ব্রিটিশ সরকার আন্দোলনের নেতৃত্বকে গ্রেফতার করতে শুরু করেছে। ৯ আগস্ট বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন অরুণা আসফ আলী। এরপর তিনি আত্মগোপনে থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন। ব্রিটিশ সরকারের চোখে তিনি হয়ে ওঠেন অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্রোহী মুখ। ১৯৪২ আন্দোলনে তাঁর ভূমিকা তাকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ স্থান দেয়। ঊষা মেহতা, রেডিওর অদৃশ্য বিপ্লবী। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন কিছু যুদ্ধ ছিল যার অস্ত্র ছিল না বন্দুক, অস্ত্র ছিল শুধুমাত্র কণ্ঠস্বর। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় ঊষা মেহতা এবং তাঁর সহযোগীরা গোপন কংগ্রেস রেডিও পরিচালনা করেন। এই রেডিওর মাধ্যমে ব্রিটিশ সরকার সেন্সরশিপ এড়িয়ে স্বাধীনতা আন্দোলনের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো। রেডিও স্টেশনটি বারবার স্থান পরিবর্তন করত। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত এই গোপন রেডিওর সন্ধান পায়। ঊষা মেহতা গ্রেফতার হন এবং কারাবরণ করেন। তার কাজ দেখিয়ে দিয়েছিল, স্বাধীনতার লড়াই শুধু রাজপথে হয় না, কখনো কখনো একটি মাইক্রোফোনও হয়ে উঠতে পারে বিপ্লবের অস্ত্র। এছাড়াও ছিলেন বীণা দাস, যিনি ছিলেন বাংলার একজন সাহসী বিপ্লবী কর্মী। ১৯৩২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের ওপর গুলি চালানোর চেষ্টা করেন। তিনি গ্রেফতার হন এবং কারাবরণ করেন। তার কর্মকাণ্ড ছিল ব্রিটিশ ঔপনিবেশিক ক্ষমতার বিরুদ্ধে এক নাটকীয় প্রতিবাদ। এছাড়াও শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী, বাংলার বিপ্লবী আন্দোলনে শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৩১ সালে তারা তৎকালীন ত্রিপুরা জেলার ম্যাজিস্ট্রেট সিভেন্সকে হত্যা করেন। তারা অত্যন্ত অল্প বয়সে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন। তাদের ঘটনা ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে তরুণীদের সক্রিয় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এছাড়াও দুর্গাবতী দেবী, যিনি দুর্গা ভাবী নামে পরিচিত ছিলেন, ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত একজন গুরুত্বপূর্ণ বিপ্লবী। তিনি বিপ্লবীদের নানা কাজে সাহায্য করেন। ভগৎ সিংকে ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে কলকাতা থেকে বের করে আনার অভিযানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে ঐতিহাসিকভাবে উল্লেখ করা হয়। তিনি বিপ্লবীদের আশ্রয়, যোগাযোগ ও সংগঠনের কাজে সহায়তা করেন। এছাড়াও ভগিনী নিবেদিতা, যিনি মূলত সমাজসেবা, নারী শিক্ষা ও জাতীয় চেতনা জাগরণের জন্য স্মরণীয়। স্বামী বিবেকানন্দের প্রভাবে তিনি ভারতের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেন। তিনি ভারতীয় সংস্কৃতি, শিক্ষা এবং জাতীয় আত্মমর্যাদার পক্ষে কাজ করেন। তার কার্যক্রম পরবর্তী জাতীয়তাবাদী চেতনাকে প্রভাবিত করেছিল।
1: কিন্তু প্রশ্ন হল, ইতিহাসে আমরা যাদের নাম জানি তারাই কি কেবল স্বাধীনতা সংগ্রামী ছিলেন? না, এর বাইরেও ছিলেন হাজার হাজার নারী। কেউ বিপ্লবীদের বাড়িতে লুকিয়ে রেখেছেন, কেউ পুলিশের চোখ এড়িয়ে চিঠি পৌঁছে দিয়েছেন, কেউ আহত বিপ্লবীদের চিকিৎসা করেছেন, কেউ জেলের বন্দীদের জন্য খাবার পৌঁছে দিয়েছেন, কেউ নিজের স্বামী, ভাই কিংবা সন্তানকে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার জন্য উৎসাহ করেছেন।

কেউ বিদেশি কাপড় পুড়িয়েছেন, কেউ চরকা কেটেছেন, কেউ মিছিলের সামনে দাঁড়িয়েছেন, কেউ পুলিশের লাঠির আঘাত সহ্য করেছেন। এই নারীদের অনেকের নাম হয়তো ইতিহাসের বড় বইয়ে নেই, কিন্তু স্বাধীনতার আন্দোলন তাদের অবদান ছাড়া সম্পূর্ণই হতো না। নারীদের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ শুধু ব্রিটিশ বিরোধী সংগ্রামকে শক্তিশালী করেনি, এটি ভারতীয় সমাজের ভিতরেও একটি বড় পরিবর্তন এনেছিল। যে নারীকে এতদিন শুধুমাত্র পরিবারের সদস্য হিসেবে দেখা হতো, সেই নারী রাজনৈতিক সিদ্ধান্ত নিতে শুরু করলেন। তিনি সভায় গেলেন, মিছিলে হাঁটলেন, জেলে গেলেন, বক্তৃতা দিলেন, সংগঠন পরিচালনা করলেন, অস্ত্র হাতে নিলেন। অর্থাৎ স্বাধীনতার আন্দোলন নারীর সামাজিক ভূমিকার ধারণাকে বদলে দিয়েছিল। নারীরা প্রমাণ করলেন দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার তাঁদেরও আছে।

15ই আগস্ট 1947, স্বাধীনতার সূর্যোদয়। অবশেষে এলো সেই দিন, ভারত স্বাধীন হল, ব্রিটিশ শাসনের অবসান।

অবসান ঘটল। কিন্তু এই স্বাধীনতার পিছনে কত নারী তাদের জীবনের সেরা সময়, স্বপ্ন, পরিবার এবং কখনো নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন, সেই ইতিহাস আমাদের মনে রাখতেই হবে। কারণ স্বাধীনতা কেবল কয়েকজন মহান নেতার অর্জন নয়, এটি কোটি কোটি সাধারণ মানুষের সংগ্রামের ফল। আর সেই কোটি কোটি মানুষের মধ্যেই ছিলেন অসংখ্য নারী। যে স্বাধীনতার আকাশে আজ ভারতের পতাকা উড়ছে, সেই আকাশ নির্মাণে পুরুষের পাশাপাশি অসংখ্য নারীর অশ্রু, সাহস, শ্রম ও আত্মত্যাগ মিশে আছে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা শুধু একটি দিনের জন্য নয়, তাদের স্মরণ করা মানে ভারতের স্বাধীনতার প্রকৃত ইতিহাসকে স্মরণ করা। সবশেষে জয় হিন্দ, বন্দে মাতরম।

শেষ হল যুব অনুষ্ঠান। আজকের বিষয় ছিল নারী স্বাধীনতা সংগ্রামী। উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য ও অনন্যা সাহা। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সন্দেশ টু সোলজার। আর কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ঘোষণা।

তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েব

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন ভাওয়াইয়া, গিয়েছেন ঝিনুক খান তালুকদার।

একটি ঘোষণাকে ঘিরে আবার আশা এবং উজ্জীবন আছে। চলুন প্রিয় শ্রোতা বন্ধু শুনে নেওয়া যাক তাঁত শিল্পের কথা, গঙ্গারামপুরের তাঁত শিল্প। তাঁত শিল্পের হাল হকিকত নিয়ে আলোচনা করবার আগে একটু জেনে নেওয়া যাক এই জাতীয় তাঁত দিবসের প্রেক্ষাপট। 1905 সালের 7ই আগস্ট বাংলা ভাগের প্রতিবাদে কলকাতা টাউন হলে প্রথম এই সংক্রান্ত কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে নেয় ভারতবর্ষের মানুষ। বিদেশি পোশাক বর্জন করাই ছিল এই প্রতিবাদের বিষয়। একই সঙ্গে স্থানীয় দ্রব্য ব্যবহার, তার বৃদ্ধি এবং তাঁতের মতো ঘরোয়া শিল্প ও এই শিল্পের সঙ্গে যারা যুক্ত সেই তাঁত শিল্পীদের গুরুত্ব বৃদ্ধি ছিল এর লক্ষ্য। ভারতবর্ষে 2015 সালের 7ই আগস্ট চেন্নাইতে প্রথম এই জাতীয় তাঁত দিবস উদযাপিত হয়, যা উদযাপন করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসুন শুনে নেওয়া যাক গঙ্গারামপুরের তাঁত শিল্প নিয়ে একটি প্রতিবেদন।

0: গঙ্গারামপুরের তাঁত শিল্প নিয়ে কি বলছেন একসময় সেখানকার ব্রাহ্মণী এবং পুনর্ভবা পাড়ের বাসিন্দা, অধুনা বুনিয়াদপুরের বাসিন্দা বিশিষ্ট কবি গোবিন্দ তালুকদার, তার কাছ থেকে শুনে নেব।
1: আমি দক্ষিণ দিনাজপুর জেলার ব্রাহ্মণী পুনর্ভবা নদী পাড়ের বাসিন্দা, বর্তমানে বুনিয়াদপুর থেকে গোবিন্দ তালুকদার। এই এলাকার সমৃদ্ধশালী তাঁত নিয়ে কিছু কথা বলতে চাই। গঙ্গারামপুরের 60-এর দশকে ছাত্র থাকাকালীন ও পরবর্তীতে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প নিয়ে আমার গর্বিত ছিলাম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁতের খট খট মাকুর শব্দ এক নস্টালজিক চেতনা। কিন্তু সেই গরিমা তাঁত শিল্প আজ অতীত, বন্ধ হয়ে আছে অবহেলার আবর্জনা স্তূপে। বহু বছর আগেই তাঁতের অন্তর্জলী যাত্রা হয়ে গেছে। গঙ্গারামপুরের বসাকপাড়া, দত্তপাড়া, কালদিঘি, নয়াবাজার, বোরডাঙ্গি, নীলডাঙ্গা, বোয়ালদহ, ঠেঙ্গাপাড়া, মহারাজপুর প্রভৃতি স্থানে তাঁত ছিল সমৃদ্ধশালী। বুনিয়াদপুরের থেঙ্গুর গ্রামে তাঁত সমবায় বন্ধ বহুদিন, বহু শিল্পী ভিন্ন পেশায় নিয়োজিত বাধ্য হয়ে। শিল্পীরা তাঁত বুনে শাড়ি গামছা তৈরি করে সংসার নির্বাহ করতেন, তাঁতি পেশায় তারা গর্ব অনুভব করতেন। হস্তশিল্পীদের হিতগৌরব তাঁত শিল্পের অতীত কি ফিরিয়ে আনা যায় না? নতুন সরকার হস্তশিল্প ও তাঁত শিল্পের উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগিয়ে আসবেন আশাবাদী। স্বপ্ন দেখে বাঁচি নতুন করে, জেলার অর্থনীতিতে নতুন জোয়ার আসবে, তাঁত বয়নকারী ও আনুষঙ্গিক অনুসারী শিল্প উন্নত হবে, শিল্পীরা কাজ খুঁজে পাবে, মানুষ গঙ্গারামপুর বোরডাঙ্গির তাঁতের শাড়ি কিনতে চলে আসবেন দূর দূর থেকে, তাঁতিরা শাড়ি রপ্তানি করবেন ট্রান্সপোর্টে, বাসে, ট্রেনে, সুদিন ফিরবে বস্ত্রশিল্পে তাঁত ঘরানায়। আশায় আছি বসে সে সুদিন দেখবার জন্য। নমস্কার।
2: আমি একজন তাঁত মালিক, আমার নাম টোটন রাজবংশী, আমি গঙ্গারামপুর বোরডাঙ্গি এলাকায় আমার বাড়ি। তো যেটা বিষয় তাঁতের ব্যবসায়িক সম্বন্ধে, সেই বিষয় নিয়ে আলোচনা আমাদের। তো আলোচনা হচ্ছে এখন যে বর্তমান যে আমাদের গঙ্গারামপুরে যে তাঁত, মানে তাঁত ব্যবসায়ীদের যে অবস্থা, তাতে আগের তুলনার থেকে, মানে আগে যে ছিল সেই, মানে আগে তার থেকে এখন অনেকটা বহুত খারাপ আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে আমাদের যে তাঁত

0: মানে যত শ্রমিক ছিল এখানে সেই শ্রমিকগুলো ধীরে ধীরে মানে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়। যেমন টোটো, কেউ কেউ সবজি ব্যবসা করছে, কেউ টোটো কিনছে। তো এসব ধরনের এই মানে মোটামুটি এই ব্যবসা, এই তাঁতের ব্যবসাটা বিলুপ্ত হতে চলেছে আর কি। তো যাই হোক, এখন ধীরে ধীরে আমরা এখন নতুন করে একটা শুরু করছি কি, সেটা হচ্ছে আসামের যে মেখলা, করে আমরা জানতে পারি যে এখন ওই আসামের যে মেখলাটা তৈরি হয় সেখানে আমাদের যে সমস্ত তাঁতগুলো রয়েছে আমাদের গঙ্গারামপুরে বা বোরডাঙ্গিতে, সেখানে সেটাকে মানে চালু করার চেষ্টা হচ্ছে বা চালু করেছি আমরা কিছু, তাতে আগের তুলনায় একটু ভালো অবস্থায় এখন আছে। আমরা শুনেছি নাকি আমাদের যে টেক্সটাইলের একটা গঙ্গারামপুরে যেটা হাব হচ্ছে, সেটা শুনতে পেরে আমরা আমাদের যে যত মানে তাঁত শ্রমিক আছে তারা অত্যন্ত খুশি হয়েছে যে আবার নতুন করে এই যে তাঁতের যে ব্যবসাটা পুনরায় চালু করার জন্য যে চেষ্টা করেছে এই সরকার, তাতে তাঁতিরা আনন্দিত মানে তাতে খুশি হয়েছে আর কি। যাতে মানে ভবিষ্যতে আরও এই ব্যবসাটার সঙ্গে যেন আরও সেই পুনরায় যে আবার ফিরে আসে তার চেষ্টা, মানে সেটাই সেই আশাতেই তাঁতিরা বুক বাঁধছে আর কি। শাড়ি যেটা ছিল আগের যে শাড়িগুলো ছিল তাতে খরচ প্রত্যেক শাড়ির প্রতি ভ্যারাইটি ছিল, যে কাজের উপরে যে ডিজাইনের উপরে সেই ডিজাইন অনুসারে এক এক শাড়ির এক এক রকম দাম ছিল। আর এখন যে মেখলাগুলো তৈরি হচ্ছে তাতে সেটাতেও ভ্যারাইটি আছে, যেমন শুরু হয়তো 2000 থেকে শুরু, 5000 10000 অবধিও আছে।
1: সমবায় সমিতি কি এখানে কোনো আছে বা তাদের কি ভূমিকা?
0: হ্যাঁ, এখানে তো সমবায় সমিতি সেই বহুত দিন ধরেই এখানে আছে, কিন্তু এখন যেহেতু বিজনেসটাও নেই, তাঁতিপত্রও নেই, কোনো কিছুই নেই, সেহেতু এই সমবায় সমিতিও এখন বিলুপ্তির পথে, মানে এক কথায় নেই বললেই চলে।
2: আজ জাতীয় তাঁত দিবস, তাঁতের শাড়ি নিয়ে কিন্তু স্মৃতিমেদুরতা অনেক। আজ তেমনই একজন মানুষকে পেয়ে গিয়েছি যিনি তাঁতের শাড়ি নিয়ে ভীষণ নস্টালজিক। চলুন শুনে নেওয়া যাক তার অনুভূতির কথা।
3: নমস্কার, আমি জয়ন্ত আচার্য, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্থায়ী বাসিন্দা এবং পেশায় শিক্ষক। আমি ছোটোবেলা থেকেই এই তাঁত শিল্পীদের জীবন এবং তাঁত শিল্পকে চোখের সামনে দেখে এসেছি, এবং এবারের যখন বাজেট ঘোষণা হলো তখনও শুনলাম যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের জেলায় ঘোষণা তৈরির কথা ঘোষণা করেছেন। এটি নিঃসন্দেহে একটি আনন্দের বিষয়, কিন্তু বর্তমানে তাঁত শিল্পী এবং তাঁত শিল্পের যা অবস্থা, সেখানে এই টেক্সটাইল হাব কতটা এগিয়ে আসতে পারে, কতটা তাঁতিদের সাহায্য করতে পারে সেটাই দেখার। কারণ এই শিল্প, তাঁত শিল্প, এটা আজ মোটামুটি লুপ্ত হওয়ার পথে দাঁড়িয়ে গেছে আমাদের দক্ষিণ দিনাজপুরে। এর একটা কারণ রয়েছে, দক্ষ শ্রমিক এখন বেশি আয়ের জন্য আমাদের এই শহর থেকে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে, তারা বিভিন্ন কাজ করছে। আবার অন্যান্য তাঁত শ্রমিক যারা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন পেশায় নিজেদের জড়িয়ে ফেলছে। তাঁতের ব্যবসায় বা তাঁতের কাজে তারা ঠিকমতো মজুরি না পেয়ে তারা টোটো চালাচ্ছে, ভ্যান বা রিক্সা বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। অথচ আমাদের এই জেলায় ছোট শিল্প সংস্থাগুলির মধ্যে কৃষিভিত্তিক শিল্পের পরেই কিন্তু তাঁত শিল্পের একটা জায়গা একসময় ছিল। একসময় গঙ্গারামপুরের তাঁতের শাড়ি বেশ নাম ডাকছিল। কথায় বলে, শাড়ি পরলে গঙ্গারামপুর, ডিজাইন পরলে শান্তিপুর। সারা বছরই তাঁতিদের তাঁত বোনা ছাড়াও বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হতো। সুতো, ব্লিচিং পাউডারের এবং অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম দিন দিন বেড়ে চলেছে। একটি শাড়ির তৈরির উৎপাদন খরচ যা, তার বাজার এবং ক্রেতার অভাবে কিন্তু এই শিল্প দিন দিন পিছিয়ে যাচ্ছে। আধুনিক বা অত্যাধুনিক উৎপাদন যন্ত্র

0: ব্যবস্থা সেটাও আমাদের এইখানটায় নেই, যা রয়েছে সবই হস্তচালিত তাঁত। এটাও কিন্তু একটা সমস্যার বিষয়। এখন বিষয় হচ্ছে আমাদের যে টেক্সটাইল হাব তৈরি হচ্ছে, এখানে সরকার যদি এগিয়ে আসে এবং অত্যাধুনিক তাঁত যন্ত্র তাদের তাঁতিদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তাদের উপযুক্তভাবে প্রশিক্ষিত করা যায়, তাহলে এই শিল্পও হয়তো পুনরুজ্জীবিত হতে পারে। আরও একটা বড় বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে বাজার। এই তাঁত শিল্পের বাজারটাকে আমাদের শুধু জেলা নয়, রাজ্য, দেশ কিংবা আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া এবং তাদের তৈরি তাঁতের কাপড়ের হয়তো দাম পাবে এবং সেক্ষেত্রে এই শিল্প আবার পুনরুজ্জীবিত হতে পারে। এবং যখনই তাঁত শিল্পীরা বা তাঁতের মালিকরা তাদের শাড়ির জন্য উপযুক্ত দাম পাবেন, তখন তারা নিশ্চয়ই আগ্রহী হবেন এবং আগামী দিনে এগিয়ে আসবেন। যে তাঁতের শাড়ি গঙ্গারামপুরে এক সময় তৈরি হতো, অনেক তাঁতেই ঘুরলে দেখা যাবে যে সেই শাড়ি তৈরি অনেকেই বন্ধ করে দিয়েছে। এখন চাহিদা রয়েছে আসামের একটি পোশাক মেখলা, যার নাম, সেই মেখলা তৈরি করাচ্ছেন অনেকে, কারণ তার দাম পাওয়া যায়। সুতরাং গঙ্গারামপুরের তাঁতের শাড়ি, এই শাড়ির যদি প্রচার হয় এবং এই শাড়ি যদি প্রচুর পরিমাণে উপযুক্ত দামে তাঁত শিল্পীরা বিক্রি করতে পারেন, তবে এই তাঁত শিল্প আবার পুনরুজ্জীবিত হবে বলে মনে হয়। আর এই শিল্প পুনরুজ্জীবিত হলে তাতে যদি উপযুক্ত মজুরি দেওয়া যায়, তবে দক্ষ শ্রমিক কিন্তু ঠিকঠাক সেই মতোই জোগাড় হয়ে যাবে। যখন মানুষ উপযুক্ত মজুরি পাবে, তারা এই কাজে এগিয়ে আসবে বলেই আমি মনে করি।
1: গঙ্গারামপুরের তাঁত শিল্পকে যিনি একদম নিবিড়ভাবে ভীষণ কাছ থেকে দেখেছেন, তেমন একজন মানুষকে আজ পেয়ে গিয়েছি। চলুন শুনে নেওয়া যাক তার কথা।
2: আমি স্বাতী সরকার, বালুরঘাটে থাকি। আজকে তো জাতীয় তাঁত শিল্প দিবস, কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিই এই তাঁত শিল্প অর্থাৎ তাঁতের শাড়িকে ঘিরে। আমিও খানিকটা নস্টালজিয়ায় ভাসছি আজকে, স্মৃতির স্মরণে দিয়ে উঠে আসছে অনেক কথা, বলবো, সবই বলবো। প্রথমে বলি মন খারাপের কথা। আমাদের জেলার গঙ্গারামপুর, গঙ্গারামপুরের তাঁত বিখ্যাত, তবে এখন কিন্তু সেটা বন্ধ হয়ে আছে। আমি চাই আবার আমাদের জেলার তাঁতের শাড়িগুলো, তাঁতের সেই শিল্প হেতগৌরব নিয়ে ফিরে আসুক। আমি আগে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতাম, তো সেই সুবাদে অনেকবার গেছি তাঁতিঘরে, সেই গঙ্গারামপুরে দল বেঁধে আমরা দিদিমণিরা সব শাড়ি কিনতে যেতাম, নিজের জন্য, প্রিয়জনকে দেবার জন্য অনেক কিনেছি তখন এই গঙ্গারামপুরের তাঁতের শাড়িগুলো। গুণগত মান যথেষ্ট ভালো ছিল। এইসব তো গেল, এবার নিজের ব্যক্তিগত কিছু ভাবনা, কিছু স্মৃতি, সেসব উঠে আসছে আমার তাঁতের শাড়িকে জড়িয়ে। আমি বঙ্গভাষা সাহিত্য বিভাগের শিক্ষিকা, সেখানে জড়িয়ে আছে বেশ কিছু সুন্দর অনুভূতি। যেমন আমি প্রথম যখন এসএসসির ভাইভাতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি তাঁতের শাড়ি পরেই ভাইভাটা দিয়েছি এবং সে শাড়িটা ছিল, আমার এখনও বেশ মনে পড়ছে, ঘিয়ে রঙের শাড়ি আর পাড় ছিল তাতে গোলাপি। এমনকি আমি যখন ভাইভাতে পাস করে গেলাম, তারপর স্কুলে জয়েন করতে যাব, তখনও আমি কিন্তু তাঁতের শাড়িই বেছে নিয়েছিলাম। সেই শাড়িটা ছিল ঘিয়ে রঙের হলুদ পাড়, মানে এরকম, মানে তাঁতের শাড়ির সঙ্গে আমার জীবনের খুব সুন্দর সুন্দর মুহূর্ত জড়িয়ে আছে। যেমন আরও একটা কথা বলি, আমরা তো ছোটোবেলায় ক্লাস এইট থেকে, আমার প্রতিরাম বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের কথা যদি বলি, ক্লাস এইট থেকেই আমরা শাড়ি পরতে হতো আমাদের। তো সেই যদি বলা যায় যে আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব, সুলেখাদের বাড়ি, তো সেই অনুভূতির সঙ্গেও আমার জড়িয়ে আছে তাঁতের শাড়ি। আমি সত্যিই তাঁতের শাড়ির আদরে, ভালোবাসায়, মায়ায় চিরদিন যেন জড়িয়ে আছি। তাঁতের শাড়ি সত্যিই আমার কাছে এক অনন্য অনুভূতি, অনন্য আদরের গল্প। আমরা তো ভারতবাসী, গ্রীষ্মপ্রধান দেশে বাস করি, সেখানে সারা বছরই

প্রায় গরম, এবং গরমে আমাদের গলদঘর্ম অবস্থা। তো সেখানে বলা যায় যে তাঁতের শাড়ির কিন্তু প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে হালকা এবং আরামদায়ক, মানে স্পর্শের অনুভূতির কথা যদি বলি তাহলে এই গরম ও আর্দ্র আবহাওয়াতে এই শাড়ি পরতে কিন্তু অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ হয়। আর এর বিভিন্ন নকশা, রঙের বৈচিত্র্য, পাড় আঁচলের কারুকাজ তাতে তাঁতের শাড়িকে আকর্ষণীয় করে তোলে। শান্তিপুর, ফুলিয়া, ধনিয়াখালী এসব তো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের যেসব তাঁতের শাড়ি, এরা তো বিশ্বের বাজারে সমাদৃত। আমাদের গঙ্গারামপুর এখনও সেই জায়গায় পৌঁছতে পারেনি, তবে আমি কিন্তু আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আমরা সেরকম জায়গায় পৌঁছে যাব, কারণ আমাদের নির্ভরযোগ্য আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ সরকারের কাছেই আমার আবেদন যে গঙ্গারামপুরের তাঁত শিল্প যেন যত্ন পায়। আর একটা কথা বলি, তাঁতের শাড়ির কিন্তু সৌন্দর্য বাড়িয়ে তোলে। যেমন আমি ছোটোবেলা থেকেই বেশ রোগাটে গরম ছিল আমার, তো আমি দেখেছি তাঁতের শাড়ি কিন্তু আমার সে খুঁত ঢেকে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীতে যখন পাই, যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, আয়নার সামনে দাঁড়িয়ে সত্যি কখনো কখনো কিন্তু আমার নিজেরও মনে হয় যে আমিও যেন রবীন্দ্রনাথেরই নায়িকা। যাই হোক, এ তো গেল মজার কথা খানিকটা। তবে আর একটা কথা বলি, উৎসবের মুহূর্তে লাল পাড় তাঁতের শাড়ি আজও কিন্তু আমাদের কাছে যেন একটা নস্টালজিক ব্যাপার। বাংলার মাটি সদাগন্ধের সঙ্গে যেন জড়িয়ে আছে তাঁতের শাড়ি। তাঁতের শাড়ির প্রসঙ্গে স্মৃতি স্মরণে বেয়ে সরস্বতী পুজোর দিনগুলোতেও যেন ফিরে যাওয়া যায়। তাই এক কথায় বলা যায়, মানে তাঁতের শাড়ির পাড়ে পাড়ে লুকিয়ে থাকে উৎসবের গান, আঁচলে মিশে থাকে মায়ার স্নেহের টান। ঐতিহ্যের এই বুনন বাঁচুক যুগে যুগে, বাংলার গর্ব হয়ে থাকুক সবার বুকে।

0: নমস্কার,
1: এতক্ষণ জাতীয় তাঁত দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় তুহিন শুভ্র মণ্ডল। এই অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা। আকাশবাণী শিলিগুড়ি।

0: मा टाँका लगाइएको छ भने अहिले उनी खतरा बाहिर रहेको डाक्टरले बताएका छन्। नान्दोडका पुलिस अधीक्षक डाक्टर निनाप रोहनले आक्रमणकारीलाई नियन्त्रणमा लिएको जानकारी दिए। बादलको सुरक्षामा खटिएका महाराष्ट्र पुलिसका एक जवान पनि आक्रमणकारीलाई रोक्ने क्रममा घाइते भएका छन्। महाराष्ट्रका मुख्यमन्त्री देवेन्द्र फडणवीसले बादलमाथि भएको आक्रमणको छानबिन गर्न निर्देशन दिएका छन्। पछिल्लो दुई वर्षमा बादलमाथि भएको यो दोस्रो आक्रमण हो। यसअघि डिसेम्बर 2024 अमृतसर स्थित स्वर्ण मन्दिरको प्रवेशद्वारमा उनीमाथि ज्यान मार्ने प्रयास भएको थियो। स्वतन्त्रता दिवस समारोह अघि आज नयाँ दिल्ली स्थित लाल किल्लामा फुल ड्रेस रिहर्सल आयोजना गरियो। रक्षा मन्त्रालयले सामाजिक सञ्जाल मार्फत रिहर्सलले समारोहको औपचारिक भव्यता, सटीकता र देशभक्तिको भावना प्रदर्शन गर्ने गरेको जनाएको छ। यस वर्षको स्वतन्त्रता दिवस समारोहमा वन्दे मातरमको 150 वर्ष पुरा भएको अवसर मनाइनेछ। समारोहको मुख्य विषय विकसित भारत एट 2047 लागि युवा शक्ति रहेको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। संसदको वर्षे अधिवेशन सम्पन्न, दुवै सदन अनिश्चितकालका लागि स्थगित। राष्ट्रपतिद्वारा 100 भन्दा बढी कलाकारलाई संगीत नाटक अकादमी पुरस्कार प्रदान। विपक्षले संसदमा छलफल हुन नदिएको किरेन रिजिजुको आरोप। झारखण्डमा विद्यार्थीको प्रदर्शनले गर्यो 20 दिनमा प्रवेश। अनि सुखवीर सिंह बादलमाथि महाराष्ट्रमा चक्कु प्रहार। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। দিল্লির লালকেল্লায় ভয়াবহ গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35 পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত খবরে। সংসদের উভয় কক্ষের অধিবেশনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19 বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এই সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধে সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ দায়বদ্ধ করার লক্ষ্যে FCR নিয়ন্ত্রণ সংশোধন বিলটি বিস্তারিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে সংসদ। রাজ্যসভার চেয়ারম্যান CP রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগে সদ্ব্যবহার করতে পারেননি।
2: The House functioned for only 37 hours and 49 minutes regarding a productivity of 39.17%. We had the opportunity to raise 285 starred questions, 380 zero-hour submissions and 380 special mentions. Sadly, only 16 questions, 52 zero-hour submissions and 93 special mentions could be taken up. The floor was open, but we didn't make the fullest use of the opportunities.
1: এরাই লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তরাখণ্ডের হলদ্বানির রামলীলা ময়দানে তাঁর এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করা নিয়ে প্রতিবাদ জানান।
3: मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता और मैं कभी इस सदन में सालों से यहाँ हूँ और निचला लेकिन मैं एक शेड्यूल कास्ट हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ।
1: লোকসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খাড়গের তোলা বিষয়টি তদন্ত করে দেখা হবে। এদিন খনিজ ও খনিজ পদার্থ উত্তোলন বিধি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সংশোধনী বিল আজ সংসদে পাশ হয়েছে। আজ রাজ্যসভায় বিলটি গৃহীত হয়।

0: আগে সেটি লোকসভা ছাড়পত্র পেয়েছিল। সরকার প্রস্তুত থাকলেও বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। আজ তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক, আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধা দান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
1: অপোজিশন ডিসকাশন সে ভাগ রয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায় কিউঁকি লোগো নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে, তো পহলি বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর অপোজিশন বাহানা বানা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যায়। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যায়।
0: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2024-25 সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হে, ইসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেহি কর সকতে, এ জোড়ো সে জুড়ি হুই হে। ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনায়ে, খান পান জেসে আলাগ আলাগ হে, এসে সংস্কৃতি, ইনকা নৃত্য, সঙ্গীত, হার চিজ আলাগ হে, জেসে কি প্রকৃতি সে হি এ জো সংস্কৃতি কো চুনে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ারও আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ বা ফুল ড্রেস রিহার্সেল অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাঁকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতায় সন্ধ্যে 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা এবং 8টার FM হেডলাইন্স এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারান। নিরাপত্তা পরিষদে পেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য সরকারিভাবে AQIS-কেই দায়ী করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটির বৈঠক হয়। বৈঠকে ইকোপার্কে 125 ফুট উচ্চতায় শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরির মতো নানা বিষয় নিয়ে আলোচনা হয়। নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ এ সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি নথিও বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা আজ চণ্ডীপুর ও কৈলাসহর বিধানসভা কেন্দ্রের জন্য মোট 18টি সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করেন।

0: আগামী 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে। নাইজেরিয়ার লাগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট 35টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। অনূর্ধ্ব-23 এবং সিনিয়র উভয় বিভাগ মিলিয়ে ভারতীয় ফেন্সাররা মোট 13টি সোনা, 8টি রূপো এবং 14টি ব্রোঞ্জ পদক পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্রে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্য শক্তিকে প্রতিফলিত করে। খবর এ পর্যন্তই।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন।
2: মেরে দেশবাসিয়ো কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন। 8:15 পার্লামেন্ট রিভিউ। 7:30 আধুনিক গান শিল্পী সুধীর লাল চক্রবর্তী। বিভিন্ন শিল্পী কণ্ঠে গজলের অনুষ্ঠানটি প্রচারিত হবে 9:15। গানে গানে লাইভ ফোন ইন অনুষ্ঠান 9:30। 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে শিল্পী রাজেশ্বরী দত্ত। মনের জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠানটি প্রচারিত হবে 10:30। আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 8:00 হাওয়া মহল চিত্রলোক অনুষ্ঠানটি প্রচারিত হবে 8:15। আপকে লিয়ে 9:30 ছায়া গীত, আজকে ফানকার 10:00। 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গে আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

0: দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্যঘর।
3: এখন সব
4: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর সমান্তরাল তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শরদত মুখোপাধ্যায় আজ হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে। রাজ্য সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজও আগামীকাল রাজ্য জুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকার স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাজ্য সরকার মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে নন্দনের আদলে নতুন একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। গভীর নিম্নচাপের কারণে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর সমান্তরাল তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শরদত মুখোপাধ্যায় আজ হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এনআরএস হাসপাতালে ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। কমিটিতে আছেন এনআরএস এর প্রিন্সিপাল, সুপার, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সাইকিয়াট্রিক বিভাগ এবং সাফাই কর্মী ও সুরক্ষা কর্মীদের বিভাগীয় প্রধান। সাত দিনের মধ্যে কমিটি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট পাঠাবে।
5: আমরা সব ব্যবস্থা করে দিয়েছি, ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে।
4: ওই নার্সের স্বামীর সঙ্গেও আজ দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য সরকার সবরকমভাবে তার পরিবারকে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, স্ত্রীরোগ বিভাগে কর্মরত ওই নার্স শৌচালয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ গতরাতে তার কোনো খোঁজ মেলেনি। পরে জুনিয়র ডাক্তার ও অন্য কর্মীরা শৌচালয়ের পরে তাকে মৃত ঘোষণা করা হয়। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ওই নার্স দমদম ক্যান্টনমেন্টে থাকতেন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওড়িশার একটি হোটেল থেকে তাকে আজ ধরা হয়, এরপর নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আরজি করে তরুণী চিকিৎসক অভয়ের দেহ পরিবারের সদস্যদের না জানিয়ে তড়িঘড়ি সৎকারের অভিযোগে ঘটনার দু বছর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ মাসের 9 তারিখে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মামলার তদন্ত আবার শুরু করার নির্দেশ দেন। তড়িঘড়ি কেন অভয়াকে দাহ করা হলো তা খতিয়ে দেখানোর নির্দেশ দেন তিনি। তারপরেই খর্দা থানার পুলিশ নির্মল ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। অভিযোগ দায়ের করেন অভয়ের বাবাও, তারপরেই এই গ্রেপ্তার। এদিকে তাঁর বাবা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে নির্মল ঘোষের মেয়ে ছন্দা ঘোষ জানিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আজ দাবি করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই গ্রেপ্তার, তাঁর বাবার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। নির্মল পুত্র তীর্থঙ্করকেও তোলা আদায়ের অভিযোগে এর আগে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্য সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষকে উপলক্ষে

0: বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরের পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইকো পার্কে 125 ফুটের মূর্তি নির্মাণের পাশাপাশি ওই চত্বরে একটি সংগ্রহশালা এবং অন্যান্য পরিকাঠামো তৈরিরও পরিকল্পনা নেওয়া হয়েছে।
1: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে। দ্বিতীয়ত,
0: শ্যামাপ্রসাদের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানানোর জন্য পাঠ্যক্রমেও পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব তৈরি করতে বলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। আগামী শিক্ষাবর্ষ থেকেই পর্যায়ক্রমে তা চালু করার লক্ষ্যে দ্রুত কাজ করার সিদ্ধান্ত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরেই সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপকের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, চলতি বছর 21 ফেব্রুয়ারি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য অনন্ত মহারাজের পুরস্কার প্রত্যাহার প্রসঙ্গে বলেছেন, নেতাজিকে নিয়ে মানুষের আবেগে আঘাত লাগলে দল সে বিষয়ে চিন্তা ভাবনা করবে। নেতাজির হাতে দেশ বিভাজন ও ক্ষমতার হস্তান্তর হতো না যদি তিনি থাকতেন।
2: নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, তাহলে তিনি দাঁড়িয়ে বলতে পারতেন যে আমি দ্বিজাতি তত্ত্বে বিশ্বাস করি না, ভারতবর্ষ এক থাকবে, আমাদের দেশের বিভাজন হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না।
0: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ফেসবুকে অপমানজনক পোস্ট শেয়ার করার অভিযোগে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত কিরণ কুমার দাসের বাড়ি চাকুলিয়ারই ঝাড়বাড়ি এলাকায়। তাকে আজ ইসলামপুর আদালতে তোলা হয়ে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এদিকে কলকাতার নিউ আলিপুরিয়া 81 নম্বর ওয়ার্ড এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রদেশ কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 115 জন শিল্পীকে 2024 ও 2025 সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ও ফেলোশিপ প্রদান করেছেন। সঙ্গীতে এরাজ্যের নির্মাল্য দে, সঞ্জয় মুখোপাধ্যায়, প্রভাতী মুখোপাধ্যায় পুরস্কার পেয়েছেন। এছাড়া ছৌ নৃত্যে নৃপেন সহিষ, থিয়েটারে দীনেশ কুমার পোদ্দার এবং কল্লোল ভট্টাচার্য, পারফর্মিং আর্টসে তপতী চৌধুরী সম্মান গ্রহণ করেন। ফেলোশিপ পেয়েছেন রীতা গাঙ্গুলি। 80তম স্বাধীনতা দিবসের প্রাকারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7টা 35 মিনিটের জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন এবং রাত 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইতিহাস স্মরণ করতে আজও আগামীকাল রাজ্য জুড়ে পার্টিশন হরার রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আগামীকাল প্রতিটি জেলা সদর এলাকায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল বের করা হবে। এদিকে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করার

0: আহ্বান জানিয়েছেন। রাজ্য সরকার মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে নন্দনের আদলে একটি নতুন চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের অত্যাধুনিক প্রেক্ষাগৃহ ছাড়াও এখানে বাংলা চলচ্চিত্রের শতবর্ষের তথ্য সম্বলিত বিশ্বমানের সংগ্রহশালা গড়ে তোলা হবে। এজন্য হিটকোর কাছে প্রয়োজনীয় জমি চাওয়া হয়েছে বলে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জানিয়েছেন। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে নন্দনে আজ এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, শুধু বাংলা নয়, বিশ্বজুড়ে মহানায়কের স্মরণে বর্ষব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ উপকূলের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সংবাদ শেষ হল। পরের খবর ৮:১০।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন শ্রোতাবন্ধুরা। এখন আমাদের ছোট্ট একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের বিষয়ে আমরা ভেবেছি শৈশবের বর্ষা। আমরা একেবারে শ্রাবণের শেষ দিকে চলে এসেছি, বর্ষা ঋতুর শ্রাবণ অর্থাৎ শেষ মাস, দুটো মাসের মধ্যে শেষ মাস শ্রাবণ। সেই শ্রাবণ অনেকটা পথ আমরা পার করে এসেছি, আর হাতে গোনা কটা দিন রয়েছে। বৃষ্টি কিন্তু পড়ছে এবং আজও পড়ে, নানান ভঙ্গিমায় বৃষ্টির রূপ আমরা দেখতে পাই, কিন্তু আমাদের মন যেন পড়ে থাকে সেই শৈশবের বৃষ্টিতে, শৈশবের স্মৃতি, শৈশবের এলোমেলো বর্ষাকে উপভোগ করা। শ্রোতাবন্ধুরা, ঠিক এই রকম ভাবনা থেকে আমাদের এই ছোট্ট সময়ের মধ্যে আপনারা টেলিফোন করুন। শৈশবের বর্ষা আপনাদের অনুভবে কি মনে হয় সেটা নিয়ে আমাদের আজ কথা হোক। খুব অল্প টেলিফোন পেলেও আমরা কিন্তু কথা বলবো। শৈশবের বর্ষা 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন। আপনাদের অপেক্ষায় কিন্তু রইলাম ঠিক ৮:১৫ পর্যন্ত, আপনাদের সঙ্গে কথা বলবো শৈশবের বর্ষা এ বিষয়টি নিয়ে। কীরকম লাগতো শৈশবের দিনগুলো, বর্ষায় কিভাবে কাটতো, স্কুলে যাওয়া বা পড়তে যাওয়া বা অন্য কোনো কাজে যাওয়া বা অকারণ বৃষ্টিতে ভেজা, এই সবটা মিলিয়ে আপনাদের শৈশবে কেমন করে বর্ষা আপনারা কাটাতেন, শৈশবের বর্ষায়। এক বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? ভুটকি থেকে বলছেন, একটু নামটা বলুন। আচ্ছা, ঈশব বাবু, শৈশবের বর্ষা, ছোটবেলায় আপনার বর্ষা কেমন লাগতো সেটা নিয়ে যদি একটু ছোট করে বলেন।
2: বর্ষা তো ভালোই লাগে, বর্ষা বর্ষার কারণ, বর্ষাকাল তো না হলে
1: হ্যাঁ অবশ্যই, কিন্তু একদম যখন আপনি ছোট ছিলেন তখন তো এগুলো অত বুঝতেন না, তাই না? ছোটবেলায় তো আমাদের অত বোধশক্তি অত সক্রিয় হয়ে ওঠে না। ঠিক সেই সময় কেমন কাটাতেন শৈশবের দিনগুলোতে বর্ষায়, আপনি কি ভিজতেন?
2: বর্ষাকাল তো ভালোই লাগতো, তখন তো আমরা ছোট ছিলাম, বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজতাম।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ছুটে বেড়াতেন, খুব আনন্দ হতো বন্ধুরা মিলে, তাই তো? ও বাহ, ঝড়ে পড়েছিলেন কোনো সময়? আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো। বর্ষা একটু একটু করে কমে আসবে, এরপরে আমরা শরতের দিকে একটু একটু করে হাঁটব, ঋতু আমাদের নিয়ে যাবে। হ্যাঁ, সে ঠিক, একেবারে ৭ দিন ধরে বৃষ্টি হতো, তাই না? ঠিক ঠিক, আগের বর্ষা অন্যরকম ছিল। ভালো থাকুন, যে কটা দিন রয়েছে বর্ষায় একটু উপভোগ করুন।

0: আমাদের সঙ্গে থাকুন, নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এই অল্প সময়ের মধ্যে কিন্তু এক বন্ধু ঠিক ফোন করেছেন, যারা রেডিও শোনেন একদম ধারাবাহিকভাবে শুনতে থাকেন একটির পর একটি অনুষ্ঠান, তারা ঠিক জেনে যাবেন যে আমাদের স্বল্প সময়ের 9434076705 এই সময় আরও এক বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলুন।
1: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, প্রবীরবাবু বলছেন?
1: হ্যাঁ দিদিভাই।
0: আচ্ছা হ্যাঁ, খুব ভালো। শৈশবের বর্ষা কিরকম কাটাতেন?
1: শৈশবের বর্ষা, দেখুন দিদিভাই, বর্ষা এলে আমরা যখন স্কুলে পড়তাম তখন বর্ষা যদি হতো না, আর মাঠে ফুটবল নিয়ে ওই কাদা জল মেখে এত মানে ভাল লাগতো, এবং ঘরে এসে মায়ের কাছে মার সেই মারটা কিন্তু মনে আছে দিদিভাই। এবং সেই মারের ইয়েটা এখনো পর্যন্ত চিন্তা করি যে আমার ছোটবেলাটাই ভালো ছিল, বাবার হোটেলে খেয়েছি, মার খেয়েছি।
0: ঠিক ঠিক, সেই দিনগুলো সত্যি স্বপ্নের মতন, তাই না?
1: সত্যি করে সত্যি করে দিদিভাই, সেই জায়গাটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না।
0: ঠিক ঠিক, ভালো থাকবেন, আবারও কথা হবে, আরো অনুষ্ঠান রয়েছে, প্রত্যেকটিতে কথা হবে। নমস্কার,
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: একদম। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, শৈশবের বর্ষা নিয়ে কথা হচ্ছে, শৈশবের বর্ষার কথা মনে পড়লেই মনটা কিন্তু আনন্দে নেচে ওঠে, তাই না? আর শৈশবের বর্ষা নিয়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য, আপনাদের বন্ধু রিমি। টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। শৈশবের বর্ষা এক বন্ধু এসেছেন, এই বন্ধুর সঙ্গে কথা বলি আমরা, প্রথম গানে যাব। হ্যালো নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: ফুলবাড়ি থেকে বলছি, মায়া রায়।
0: আচ্ছা, শৈশবের বর্ষা, ছোটবেলার বর্ষা মনে আছে? কিরকম হতো সেই বর্ষাটাকে, কি করে উপভোগ করা হতো একটু শুনবো।
2: আমরা যখন স্কুলে যাইতাম না, মান গাছের পাতা, তারপরে কাঁধে করে
0: সত্যি মানে কচু গাছের পাতা মাথায় দিয়ে, না?
2: তারপরে হাডুডু খেলতাম ভিজে ভিজে।
0: বাহ। আর ভালো লাগলো ছোটবেলার এই কথাগুলো, শৈশবের বর্ষা এটা জন্য, এই এই বিষয়টা যে বাছা হলো এর জন্য সবাই সত্যিকারেরই শৈশবে পৌঁছে গেলেন, স্কুলে যেতেন কচু পাতা মাথায় দিয়ে বৃষ্টিকে আড়াল করতে, খুব ভালো লাগলো। আর বৃষ্টির মধ্যে হাডুডু খেলা, সত্যিই সবটা মিলিয়ে একেবারে শৈশবের বর্ষা ছিল জমজমাট। নমস্কার।

0: কেমন লাগলো বন্ধুরা গানটা? নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লাগলো। পুরনো দিনের গান আর কিশোর কুমারের কণ্ঠ অপূর্ব। শৈশবের বর্ষা, এ নিয়ে কথা বলবার জন্য এক বন্ধু টেলিফোন করেছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
1: আমি ইসলামপুর থেকে বলছি।
0: আচ্ছা, ইসলামপুর থেকে কে বলছেন?
1: চন্দনা দাস দে।
0: আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি শৈশবের বর্ষা, একটু বলুন।
1: নমস্কার নেবেন?
0: একদম, আপনাকেও নমস্কার।
1: হ্যাঁ, আমি অনেক চেষ্টা করছি লাইন পাচ্ছি না কদিন থেকে।
0: আচ্ছা, আজকে আরো দুটো রয়েছে, টেলিফোন করবেন, অবশ্যই কথা হবে।
1: চেষ্টা করলাম, পাইলাম না।
0: আচ্ছা, আপনি আমাদের সময় একটু একটু করে কমে আসছে আর কি, খুব স্বল্প সময়ের লাইভ এটা। আপনার ছোটবেলার বর্ষা নিয়ে একটু বলুন।
1: সে তো দারুণ কেটেছে।
0: তাই, কি কি করতেন?
1: হ্যাঁ, পুকুরে সাঁতার কাটা, বৃষ্টিতে ভেজা।
0: আচ্ছা,
1: এগুলো
0: বাড়িতে বকুনি খাওয়া, সেটাও হতো?
1: না, সেটা হতো না।
0: তাই? বাহ, তাহলে তো আরো মজা।
1: হ্যাঁ,
0: আচ্ছা, খুব ভালো, তারপর বলুন।
1: হ্যাঁ, আমি কদিন থেকে চেষ্টা করছি, আপনাকে পাচ্ছি না তো।
0: আচ্ছা, এই যে পেলেন, কেমন লাগলো শুনে?
1: ভীষণ ভালো লাগে তো।
0: আচ্ছা বলুন, শৈশবে আর কি কি করতেন বৃষ্টিতে ভিজতে ভিজতে, বন্ধুদের সঙ্গে না একাই?
1: হ্যাঁ, খেলাধুলা সবই করতাম।
0: আর
1: আর কি,
0: স্কুলে
1: খাওয়া ঘুরে ঘোরা আর কি, কার কাছে কি আছে এরকম
0: আচ্ছা,
1: পেরে খেতে হতো।
0: খুব ভালো, খুব ভালো লাগলো, খুব
1: হ্যাঁ
0: ভালো লাগলো, ভালো থাকবেন চন্দনা দেবী।
1: খুব ভালো কাটছে।
0: হুম হুম হুম ঠিক আছে, নমস্কার।
1: ছোটবেলার জীবনটা অনেক ভালো কাটছে।
0: হ্যাঁ, ঠিক ঠিক, সবারই ভালো কাটে ছোটবেলাটা। ভালো থাকুন, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন,
1: ভালো থাকুন,
0: নমস্কার।
2: চল শুরু হয়ে যা।

এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানটি। আজ হাতে একেবারেই সময় নেই, বন্ধুদের টেলিফোন আসছে, পরে আবার কথা হবে। লাইভ ফোন ইন এই অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। এই গানটির সঙ্গে সঙ্গে আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই পার্লামেন্ট রিভিউ।

0: is without a debate. Minister of State for Cooperation Muralidhar Mohol moved the National Cooperative Development Corporation Amendment Bill 2026, which was passed without a debate amid continued ruckus by the opposition. On Wednesday, the Lok Sabha passed a bill without a debate to amend the Mines and Minerals Development and Regulation Act. The Mines and Minerals Development and Regulation Amendment Bill 2026 seeks to amend the regulations for mines and minerals, whereby states will be restricted from levying additional tax on mineral rights. The centre, through the bill, also seeks to take it under its control the regulation of mineral-bearing lands having mineral contents in accordance with the parameters prescribed under the Mines and Minerals Development and Regulation MMDR Act. And that's all in Parliament Review.
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: মেরে দেশবাসিয়ों के प्रति पूर्ण समर्पण भाव में से आयुष्मान भारत योजना ने जन्म लिया।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন সুধীর লাল চক্রবর্তী।

0: 35 medals comprising 13 gold. That is all in the news at 9. Good night.
1: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন।
2: মেরে দেশবাসিয়ো কে প্রতি পূর্ণ সমর্পণ ভাব মে সে আয়ুষ্মান ভারত যোজনা নে জন্ম লিয়া।

0: আয়ুষ্মান কার্ড সাথে থাকলে চিকিৎসা নিয়ে নেই চিন্তা নেই ভয়। পশ্চিমবঙ্গ সহ দেশের যে কোনো রাজ্যেই মিলবে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
1: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
2: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
1: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: শুরু হলো গজলের অনুষ্ঠান। প্রথমে ভূপিন্দর সিং এবং মিতালি সিং এর দ্বৈত কণ্ঠ।

0: শুনলেন গজল মিতালি সিং এবং ভূপিন্দার সিং এর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 9:30। আর আপনারা জানেন যে এখন একটি লাইভ ফোন ইনের সময়। হ্যাঁ, ঠিক ধরেছেন, গানে গানে গানে গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর শুরুতে বলি যে আমরা এই অনুষ্ঠানে যেমন গান শোনাই, পাশাপাশি যার জন্য বেশি বেশি করে অধীর আগ্রহে অপেক্ষায় থাকি, সেটা হলো আপনাদের টেলিফোনের জন্য। হ্যাঁ, 9434076705 এই নম্বরে গানে গানে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে কথা হবে এবং কথা বলবো আমি, আপনাদের বন্ধু রিমি। আর কথা বলবো এমন একটি বিষয়ে যেটা আমাদের প্রত্যেকের মনেই একটা প্রশ্ন তোলে, সেটা হলো ভালো মানুষ কি কমে যাচ্ছে? আজকাল মাঝে মাঝেই মনে হয় ভালো মানুষ মনে হয় সত্যিই কমে যাচ্ছে। চারপাশে এত স্বার্থ, এত প্রতিযোগিতা, অসহিষ্ণুতা, অবিশ্বাস। আগেকার মানুষগুলো যেন অন্য রকম ছিল। আপনারও কি সত্যিই তাই মনে হচ্ছে, নাকি আমরা খুঁজতে ভুলে যাচ্ছি বা খুঁজতে পারছি না? কি মনে হয় আপনাদের? নাকি আমাদের ভালোত্ব কমে যাচ্ছে, আমাদের আশপাশের মানুষ কেমন যেন অন্য রকম হয়ে যাচ্ছে, সেটা কি সত্যি সত্যি ভালোত্ব হারিয়ে ফেলছে? আপনার কি মনে হয় ভালো মানুষ কি কমে যাচ্ছে? এ বিষয় নিয়ে আজ বন্ধুদের সঙ্গে কথা হবে। 9434076705 এই নম্বরে শুরুতেই এক বন্ধু এসেছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনিও নেবেন? নমস্কার, আপনার নাম?
1: আমার নাম হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী, আমি ফোন করছি অসম রাজ্যের শিলিগুড়ি জেলা থেকে।
0: আচ্ছা, আসাম থেকে করছেন, বা খুব ভালো লাগলো, প্রেমময় না আপনার নাম?
1: আমার নাম হচ্ছে প্রেমজিৎ চক্রবর্তী।
0: প্রেমজিৎ, বাহ, খুব সুন্দর। হ্যাঁ, নামটা সত্যি ভীষণ সুন্দর। আর আজ কথা হবে ভালো মানুষ কি সত্যি কমে যাচ্ছে। হ্যাঁ বলুন।
1: আপনাকে ধন্যবাদ দিদি ভাই, আপনাকে প্রথমে ধন্যবাদ এবং নমস্কার জানাই। আর এই মুহূর্তে যারা আকাশবাণী শিলিগুড়ি শুনছে সবাইকে নমস্কার। আর আজকে যে আপনি বিষয় নিয়ে রেখেছেন যে ভালো মানুষ কি সত্যি কি কমে যাচ্ছে, আসলে দেখুন দিদি ভাই, ভালো মানুষ সত্যি কি কমে যাচ্ছে সেটি একটি অনেক বড় প্রশ্ন কিন্তু আমাদের সবার। কারণ দেখুন, আপনাকে তো বলি, একেবারে কিন্তু ভালো মানুষ কমে যাচ্ছেন না। কারণ দেখুন, যদি ভালো মানুষ কমে যান তাহলে সত্যি কথা বলতে গেলে মানে কি হবে জানেন, আকাশে চন্দ্র সূর্য উঠবে না, উৎকচিত হবে না। কারণ দেখুন, ভালো মানুষ আছেন হয়তো বা মনে করুন দশের মধ্যে হয়তো বা দুইজন ভালো আছেন, আটজন হয়তো বা ভালো নয়, কিন্তু ভালো আছেন। আসলে আমরা সত্যিকারের মানুষ চিনতে পারি না। কারণ দেখুন, একজন যদি খারাপ থাকেন, হয়তো বা আমরা দেখছি মনে করুন আজকে আমরা একটা হাসপাতালে গিয়েছি, একটা কথা আর কি বলছি আপনাকে, হাসপাতালে গিয়েছি বা বিভিন্ন অফিসে গিয়েছি, দেখছি যে আমরা প্রথম যার সঙ্গে কথা বলছি বা যার টেবিলে গিয়েছি তিনি দেখছি একটু অন্যরকম, তখন আমরা কখনো কখনো অনুমান করি যে হয়তো বা এখন মানে দেখুন তিনি যে এই ধরনের যে ব্যবহার করছেন আমাদের সঙ্গে সেটা তো ভীষণ খারাপ লাগছে, মানে কষ্ট লাগছে, কিন্তু আমরা প্রথম মানে দ্বারের মধ্যে সেটা দেখছি, কিন্তু ভিতরের মধ্যে কিন্তু একজন ভালো মানুষ কিন্তু বসে আছেন, উনাকে আমরা দেখছি না বা উনার সঙ্গে কোথায় বলছি না, ঠিক না? তারপর অন্য সময় গেলাম, যাওয়ার পর তখন দেখলাম যে তিনি এত ভালো, দু চার দিন পরে গেলাম উনার সঙ্গে কথা বললাম, তখন বুঝলাম যে না, সত্যিকারের মানুষের কাছে আমরা আজকে এসেছি। এই ধরনের আর কি ভালো মানুষ পর্দার আড়ালে আছেন।
0: একদম একদম, খুব ভালো বললেন প্রেমজিৎ বাবু আপনি, আপনার আপনার যে
1: ভালো থাকবেন,
0: একদম একদম, আপনার এই দেখাটা ভীষণ ভালো লাগলো। আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার। আমাদের বন্ধু প্রেমজিৎ বাবু আসাম থেকে টেলিফোন করলেন এবং খুব সুন্দর করে উনি গুছিয়ে বললেন, ভীষণ ভালো লাগলো, ভালো মানুষ সত্যিই কিন্তু রয়েছে। আরও এক বন্ধু রয়েছেন। হ্যালো নমস্কার।
2: দিদিভাই নমস্কার, আমি মাদুরকিলা ত্রিপুরা থেকে সুমন মহারি বলছি।
0: কোথা থেকে বলছেন?
2: আগরতলা ত্রিপুরা থেকে।
0: আচ্ছা, আগরতলা।

0: থেকে ত্রিপুরা, আসাম ত্রিপুরা, বাহ খুব ভালো লাগছে। ভিন রাজ্য থেকে এত টেলিফোন আসছে, আপনার নামটা বলুন।
1: আমার নাম দিদিভাই সুমন মোহন।
0: আচ্ছা সুমন মোহন। হ্যাঁ আচ্ছা, খুব ভালো, কথা বলবেন, কথা বলবার জন্যই তো আমাদের লাইভ এই অনুষ্ঠান। ভালো মানুষ কি সত্যিই কমে যাচ্ছে, আপনার কি মনে হয়?
1: আর দেখুন দিদিভাই,
0: হ্যাঁ
1: অনেক সময় আমাদের মনে হয়
0: হ্যাঁ
1: যে পৃথিবীতে ভালো মানুষ বুঝি কমে গেছে। আসলে ভালো মানুষ হয়তো কমেনি, বরং ব্যস্ততা, স্বার্থ আর প্রতিযোগিতার কারণে ভালো কাজগুলো আমাদের চোখে কম পড়ে। আর আজও অনেক মানুষ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করেন, বিপদের পাশে দাঁড়ান এবং কাউকে না জানিয়ে ভালো কাজ করে যায়। তাই ভালো মানুষ খুঁজে পাওয়ার পাশাপাশি নিজেকেও একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে আমাদের সবাইকে। আর কারণ একজনের ভালো কাজ আরেকজনের জীবনে আশার আলো জ্বালাতে পারে কিন্তু।
0: খুব ভালো বললেন, নমস্কার, আমাদের সঙ্গে থাকবেন আপনি,
1: নমস্কার দিদিভাই।
0: খুব ভালো লাগছে। বন্ধুরা এত সুন্দর সুন্দর করে বলছেন কথাগুলো, মানুষকে সত্যি চিনতে সময় লাগে, এবং ভালো মানুষের আড়ালে হয়তো কিছুটা খারাপ থাকে। আসলে ভালো মন্দে তো মানুষ, তবু আমাদেরকে কিন্তু ভালো খুঁজে নিতে হবে। হ্যালো নমস্কার।
2: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যাঁ
0: ভালো মানুষ কি সত্যি হারিয়ে যাচ্ছে, আপনার কি মনে হয়?
2: হ্যাঁ দিদিভাই, একটা গান আছে, মনের মানুষ পেলাম না রে এ ধরা দাম। এই গানটা দিদিভাই, এই মনের মানুষ যে সত্যি করে এইখানে চেনা যায়। আর আর কিন্তু মনের মানুষ একজনাই আছে, সেটা হচ্ছে আমার মা।
0: আচ্ছা
2: হ্যাঁ, এবং মাকে ছাড়া আমরা পৃথিবীর আলো কোনোদিনই দেখতে পাবো না, দেখতে পেতাম না আর দেখতেও পাবো না। তো সে হচ্ছে আমার মনের মানুষ, সব থেকে বড় ব্যাপার।
0: ভালো মানুষ আপনার কাছে সবচেয়ে মা?
2: হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার দিদি ভাই।
0: ঠিক ঠিক ঠিক, খুব ভালো।
2: কারণ কারণ আমি তো মায়ের পরে তাকে রাখি, কারণ সুখ দুঃখ মানে সব ব্যথা বেদনা আমরা দুজনাই ভাগ করে নিয়েছি দিদি ভাই। এবং তাদের তার মতন মনের মানুষ আর একটাও নেই। আমার জ্বর হলে সে দেখে, আর ওর কিছু হলে আমি দেখি। এই যে মনের মানুষ, এবং মনকে দিয়েছে, এবং উনি আরেক জায়গা থেকে এসছে, আমি বিয়ে করে নিয়ে এসছি, সেই মানে জায়গাটা মানিয়ে নিয়ে আমার সাথে আছে। এই একটা মনের মানুষ মানে না থাকলে দিদি ভাই জীবনে আমরা কিন্তু এক জায়গায় এক কান মিলিয়ে দুজনে একসাথে চলছি, ছেলে মেয়েদেরকে মানুষ করতে। হ্যাঁ, দিন গেলে রাত্রে রান্না করে, সকালে রান্না করে খাওয়াচ্ছে।
0: ঠিক
2: এই
0: ঠিক,
2: একটা মানুষ।
0: খুব ভালো, ভালো থাকবেন এরকম ভাবে, এই ভালোত্ব নিয়ে চোখটাও ভালো রেখে খুব ভালো করে থাকবেন আপনি। নমস্কার নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন লাইভ ফোন ইন গানে গানে অনুষ্ঠানে, আর কথা হচ্ছে ভালো মানুষ কি সত্যি হারিয়ে যাচ্ছে? এক বন্ধু এসে গেছেন। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি, আমি ত্রিপুরা থেকে কৃষ্ণমোহন মহর্ষি বলছি।
0: আচ্ছা বলুন, নামটা আরেকবার বলুন। কৃষ্ণমোহন বাবু? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণমোহন বাবু, আপনার সঙ্গে আগেও কথা হয়েছে।
1: চিনতে পারছেন দিদি?
0: একদম চিনতে পেরেছি। স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার কি মনে হয়, ভালো মানুষ কি হারিয়ে যাচ্ছে না আমরা ঠিকঠাক খুঁজে নিতে পারছি না?
1: এখনো ভালো মানুষ আছে দিদি।
0: বাহ,
1: এই ভালো মানুষ থাকার জন্য আজকে আমাদের রাজ্যে দেশ চলতে আছে, সারা পৃথিবীর। কিন্তু দেখেন আপনি, খারাপ মানুষ বেশি না।
0: আচ্ছা,
1: উগ্রবাদী যারা দেখবেন, আমাদের জম্মু কাশ্মীর বলে যে করো, তিন চারজন একে 47 নিয়ে গোলমাল করে যেতে পারে, কিন্তু তিন চারজন, কিন্তু আমাদের ভালো মানুষ সতে সতে আছে। তার জন্য ভালো মানুষ কোনদিন কম নাই, কিন্তু ভালো মানুষ আসে দেখে আমাদের দেশ রাজ্য এখন ভালোভাবে চলে, সুন্দরভাবে চলে। কিন্তু শ্রোতা বন্ধুরা বলছে যে ভালো মানুষকে মাথা নিচু করে থাকে। কেন মাথা নিচু কথা থাকবো? আমরা সত্যি কথা বলবো, আমরা নির্য কথা বলবো। হ্যাঁ, কেন আমরা আজকে যারা খারাপ মানুষ এক দুজনে কিছু করতে পারে, কিন্তু ভালো মানুষে 100 জন করতে পারে, খারাপ মানুষ 2 জন করতে পারে। তাই দেখে ভালো মানুষ যে কম না, ভালো মানুষ এখনো ভারতবর্ষে 60% করে ভালো মানুষ আছে। এগুলি আমাদের দেশ এখন রক্ষা।
0: বাহ, খুব ভালো বললেন এবং খুব ভালো লাগলো আপনি যে এত মানে দৃঢ়তার সঙ্গে বললেন এটা। এটা একটা খুব একটা সামাজিক একটা সবুজ বার্তা আপনি দিলেন, সত্যিই তো। ভালো

0: পদে সাহায্য করে তারা ঠিক ভালো কাজটুকু করে যান। আরো এক বন্ধু এসেছেন। হ্যালো নমস্কার। একটু সমস্যা হচ্ছে। হ্যালো
1: হ্যালো হ্যালো,
0: হ্যাঁ হ্যালো, বলুন কে বলছেন?
1: আমি তোমাকে নিবেদিতা দিদি বলছি।
0: আচ্ছা নিবেদিতা দি, আপনাকে গানে গানে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভালো মানুষ কি সত্যি কমে যাচ্ছে, আপনার কি মনে হয়?
1: না গো, একটুকু না, আমি একটু ছোট করে বলছি। এই গত সপ্তাহের ঘটনা, আমি তোমার পোস্টঅফিসে, বড় পোস্টঅফিসে যাই, একটা টোটো আছে, আমাকে নিয়ে যায়, কাজ করি চলে আসি। ও আমার টোটো বললো যে ওর কাজ আছে, ও আমাকে ছেড়ে দিয়ে চলে আসলো। আমি যখন কাজ করতে গেলাম, ওরা বললে মা আপনার তো বিধান মার্কেট পোস্ট অফিসে কাজ, কিভাবে যাবো চিনি না। তাই হোক যাই হোক, গেলাম। যাওয়ার পরে আমি চিন্তা করলাম, আমার কাছে মনে হলো স্বর্গের সিঁড়ি, এইটুকু সিঁড়ি। আমি খুব মোটা না, কিন্তু আমি উঠতে পারবো না, আমার হ্যান্ডেল নেই। আমি শুধু দাঁড়িয়ে আর চিন্তা করছি, আমি জীবনে তো উঠতে পারবো না, পায়ের ব্যথা। আর সারদা মাকে আমি স্মরণ করি, সারদা মাকে বলছি মা কি হবে ঠিক। তখন মা দেবদূতের মতো একজন লোক পাঠিয়ে দিলেন, মাঝ বয়সী, 50-50 হবে।
0: আচ্ছা,
1: আপনি কাকে খুঁজছেন? আমি কাউকে না, আমি উপরে যাব, কিন্তু বাবা আমার তো এখানে ওঠা সম্ভব না, ধরার কিছু নাই, কিছু নাই। আপনার কি হবে? আমি কি একটু পোস্ট অফিসের কাজ হলো, এটা পোস্ট অফিস দুটোই বন্ধ হয়ে যায়, তখন 3:50 বাজে। আপনি যাবেন উপরে, আমার তুমি নিয়ে যাবি? ছেলে ভদ্রলোক আমাকে ধরে ধরে নিয়ে গেলেন, আমার ব্যাগ টেক সব, তারপরে বন্ধ হয়ে গেছে। আমি বললাম কালকে আসবে? না বললাম আসতে পারি, কিন্তু আমার কে ওপরে নিয়ে যাবে, কি করবে? তখন পোস্টমাস্টারের সঙ্গে ভদ্রলোক কথা বললেন যে বয়স্ক মানুষ এসছেন, দেখুন ওরা তিনজনে আমার এমন কাজ করে দিল, বললো আপনি বিশ্বাস করে আমি রেখে গেলাম, আমার সই টই নিয়ে ফোন নাম্বার দিয়ে। পরের দিন দেখলাম আমার সব কাজ হয়ে গেছে, আজও ভালো মানুষ আছে।
0: বাহ, খুব ভালো কথা বললেন নিবেদিতা দি আপনি, খুব ভালো লাগলো শুনে। খুব ভালো থাকবেন আপনি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ ঠিক, একদম ঠিক, নমস্কার। একদম খুব ভালো লাগছে, এত পজিটিভ কথা, এত ইতিবাচক কথা শুনে সত্যি সত্যি মনটা ভালো হয়ে যায়। যে আমরা তো না কিছু তো হারাইনি, আমাদের তো কিছু কমে যায়নি, সবটাই আছে, আমরা দুহাত ভরে তা কিন্তু নিতে পারি। আরো এক বন্ধু আছেন। হ্যালো নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার।
2: বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ বলছি।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, কি মনে হয় আপনার, এই ভালো মানুষ খারাপ মানুষ সবটা নিয়ে আপনার কি অভিজ্ঞতা? কি সত্যি কি ভালো মানুষ কমেছে নাকি কমেনি, একই রয়েছে?
2: ভালো মানুষ তো হচ্ছে মান তো হোক, মানে নিজেকে করে তৈরি মানব জীবনে। আমাদের তো পৃথিবী থেকে যখন মানে আমরা যখন তখন তো পাওয়ার জন্য আসি, তখন কিন্তু রাস্তা খালি চলে যায়। আর কোথা থেকে যে মানুষ আসে আর কোথায় চলে যায় আমাদের আদর, সেই জন্যই বলবো যে ওই আত্মকেন্দ্রিক ভাবে চললে হবে, তাদের সঙ্গে সুস্থ রেখে এবং প্রত্যেক মানুষের কথায় আবদ্ধ থেকে জীবনযাপন। কিন্তু দিদি ভাই আর কিছু নেই, আর একটা কথা সন্তুষ্ট থাকতে পারি, এটা সবথেকে
0: ঠিক। ঠিক, ভালো লাগলো বিশ্বজিৎ বাবু, আপনি ভালো থাকবেন, নমস্কার। আজকের পৃথিবীতে আমাদের কিন্তু এই প্রশ্নটা থেকেই যায় যে আমরা কি সত্যি ভালো

হারাচ্ছি না তো? চারপাশের মানুষ বা চারপাশের অভিজ্ঞতা তো সে কথা বলছে না। আসলে একজন মানুষের ওই যে বলে না, পেঁয়াজের খোসা একটু একটু করে সরালে যে আসল রূপটা বেরিয়ে আসে, মনুষ্যত্ব, মানবিকতা, সৌন্দর্য, মনের সৌন্দর্য সবটাই রয়েছে। হয়তো খারাপ মানুষ আছে, সংখ্যায় কম, আমরা সেটাই বেশি দেখি এবং দ্রুত সেটাই প্রচারিত হয়। ভালো জিনিস, ভালো খবর একটু কম মানুষের কাছে পৌঁছয়। এবারে চলে যাচ্ছি পরের গানে, লতা মঙ্গেশকরের গাওয়া গান। ছবির নাম সুভাষচন্দ্র।

0: ভালো মানুষ কি সত্যি কমে যাচ্ছে? কি মনে হয় শ্রোতা বন্ধুরা? হাতে এখনো কিছুটা সময় রয়েছে, আপনারা টেলিফোন করতে পারেন। টেলিফোন এসে গেছে বলতে বলতেই হ্যালো, নমস্কার।
1: আমি আমবাড়ি ফলাকাটা থেকে বলছি।
0: আচ্ছা, কে বলছেন?
1: বাপন চক্রবর্তী।
0: আচ্ছা বাপন বাবু, আপনি কি শুনছেন আমাদের অনুষ্ঠানটা? আচ্ছা স্বপন বাবু, আচ্ছা আচ্ছা। আমাদের আজকের, আচ্ছা, ভালো মানুষ কি হারিয়ে যাচ্ছে, এরকম একটি বিষয় নিয়ে আমাদের কথা হচ্ছে, আপনার কি অভিজ্ঞতা?
1: ভালো মানুষ বর্তমানে সমাজে তো আছে।
0: আচ্ছা, মানে সামান্য, মানে আপনার মনে হচ্ছে অনুপাতে কম, খারাপ বেশি ভালো কম, তাই মনে হচ্ছে তো?
1: আগে যেরকম ছিল,
0: হ্যাঁ ঠিক।
1: যেমন একটা বাস্তব উদাহরণ, আমাদের পাশাপাশি বাড়িতে যেমন আমরা আগে যাওয়া আসা

0: তারাও যাওয়া আশা করতো, কিন্তু সেই জিনিসটা এখন দেখা যাচ্ছে না।
1: আচ্ছা,
0: সবার মধ্যে একটা কেমন যেন অন্যরকম ভাব, সেটা সমাজের জন্যও হতে পারে, আর্থিক অবস্থার জন্যও হতে পারে, মানুষ একটু মানে অন্যরকম হয়ে গেছে,
1: আগের মতো সেই আন্তরিক নেই।
0: আবার হাটে বাজারে চললে কোনো মানুষ অসহায় হয়তো, তাকে আবার কেউ একটু সাহায্য করতে, রাস্তাঘাটে হসপিটালে দেখা যায়, আগে যেমন 10 জন থাকতো এখন 2 জন আসে।
1: আচ্ছা ঠিক, আপনি আপনার অভিজ্ঞতার কথা বললেন, ভালো লাগলো। ভালো থাকবেন স্বপনবাবু, একটু অন্যরকম লাগছে, ঠিকই তো? নমস্কার। খুব সুন্দর করে কিন্তু বললেন, অনুপাতের কথাটা বললেন। হ্যাঁ ঠিকই, মনে হয় আমাদেরও অভিজ্ঞতা কিন্তু বলে সে কথাই, অনুপাতে কিছুটা কমেছে, আগের মতো সেই ভালোত্বের স্বতঃস্ফূর্ত প্রকাশ আমরা একটু কম দেখতে পাই। একজনকে সম্মান দিয়ে কথা বলা, কারোর কথা মন দিয়ে শোনা, প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কাউকে অকারণে অপমান না করা, এইটুকুই তো, তাই না? ভালোত্ব আমরা এইটুকু ব্যবহারের মধ্য দিয়েই কিন্তু খুঁজে পেতে পারি। ভালো মানুষ কি সত্যিই হারিয়ে যাচ্ছে? হয়তো না, আবার হয়তো কিছুটাও। দেখা যাক বন্ধু কি বলছেন। হ্যালো নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি চন্দনা দে।
1: আচ্ছা বলুন।
2: হ্যাঁ
1: হ্যাঁ,
2: ভালো মানুষ আছে, শুনুন।
1: হ্যাঁ,
2: আমি 2004 থেকে মানে পার্টি যুক্ত ছিলাম। হ্যাঁ, ডক্টর সাহায্য আমি প্রচুর করেছি, বোম্বাই অবধি, শিলিগুড়ি মেডিকেল, এনআরএস, ইয়ারসিং, পিজি, এত লোকের উপকার করছি।
1: আচ্ছা,
2: আমি কোনো পয়সার বিনিময়ে যাইনি তাদের পিছনে।
1: হ্যাঁ,
2: আছে থাকবে না কেন? আমি এত মানে লোকের উপকার করেছি, ডেলিভারি হোক ই হোক উপকার করে গেছি।
1: আচ্ছা বাহ, ভালো, খুব ভালো। আর আপনার অভিজ্ঞতা কি বলে, আপনি মানুষের মধ্যেও এরকম খুঁজে পেয়েছেন, বা এখন কি মনে হচ্ছে যে ভালো মানুষ আছে? আচ্ছা,
2: এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে।
1: তারাও ঠিকঠাক সম্মান মর্যাদা
2: খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করে খাওয়ায়।
1: আচ্ছা বাহ, আর কিরকম?
2: আমি প্রাইমারি স্কুলে ক্যান্টিনও চালাতাম।
1: সেই সুবাদে
2: ভালো আছে, আমি ভালো থাকলেই সব ভালো।
1: একদম, এটা হচ্ছে খাঁটি কথা, নিজেকে ভালো হতে হবে।
2: আমি ভালো করি, আমি একটু ভালো পাবো, এটাই।
1: ভালো লাগলো চন্দনা দি আপনি ফোন করলেন। আপনি তো শিলিগুড়িতেই থাকেন?
2: না না, আমি ইসলামপুরে থাকি।
1: ও আচ্ছা,
2: আমার বাপের বাড়ি হলো কুচবিহার।
1: ও আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, প্রচুর শ্রোতা বন্ধুর আমরা মতামত শুনলাম, তাদের অভিজ্ঞতা শুনলাম, সমৃদ্ধ হলাম অবশ্যই। এবং যারা ফোন পেলেন না, কথা বলতে পারলেন না, তারাও নিশ্চয়ই অনেকটা কিছু সবুজ সংকেত পেয়েছেন, তাই তো? ভালো মানুষ এখনও রয়েছে, এটাই আমাদের বলার। আজ আর সময় নেই, গানে গানে লাইভ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। আপাতত বিদায়, আবারও আসছি পরের অনুষ্ঠান নিয়ে। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই খবর।

0: প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের উভয় কক্ষের অধিবেশন আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে শতাধিক শিল্পীর হাতে 2024 ও 2025-এর সঙ্গীত নাট্য একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবর্ষ উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। দিল্লি লালকেল্লায় ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি জঙ্গি গোষ্ঠীর হাত ছিল বলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দল জানিয়েছে। নাইজেরিয়ার লেগাসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে মোট 35টি পদক জিতে সার্বিক চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। আসছি বিস্তারিত সংবাদে। সংসদের উভয় কক্ষের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। গত মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া এই বাদল অধিবেশনে 25 দিনে মোট 19টি বৈঠক অনুষ্ঠিত হয়। বাদল অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। এ সময় সরকারি পরীক্ষায় দুর্নীতি রোধের সংশোধনী বিল, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল, কর ব্যবস্থা সংক্রান্ত সংশোধনী বিলের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। এছাড়া বৈদেশিক অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে আনা এফসিআর এ নিয়ন্ত্রণ সংশোধন বিলটি প্রস্তাবিত পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বক্তব্য রাখার পর পথ খোলা থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগের সঠিক ব্যবহার করেননি। এর আগে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে তার এক জনসভার পর সেখানে পূজার আয়োজন করেননি প্রতিবাদ জানান। লোকসভার নেতা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা পরিষদকে আশ্বস্ত করে বলেন, মল্লিকার্জুন খার্গে তোলা এই বিষয়টি তদন্ত করে দেখা হবে। সরকার প্রস্তুত থাকলে বিরোধীরা আলোচনা এড়িয়ে যাচ্ছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। তিনি বলেন, বিরোধী সাংসদদের আচরণ সংসদীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক নয়। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে শ্রী রিজিজু বলেন, সংসদ বিতর্ক আলোচনা এবং আইনি কাজকর্মের জায়গা, কিন্তু বাদল অধিবেশনে লাগাতার বিরোধীদের বাধাদান এবং হই হট্টগোলে সবার কাজ বিঘ্নিত হয়েছে।
1: অপোজিশন ডিসকাশন সে ভাগ রেতে পার্লামেন্টারি ডেমোক্রেসি মে অপোজিশন ডিসকাশন কে লিয়ে ডিমান্ড করতে হ্যায় অর সরকার উসকা জবাব দেতে হ্যায়। ইয়ে তরিকা হোতা হ্যায় ক্যোঁকি লোগো নে হামকো চুনা দেশ সেবা কে লিয়ে। তো পহলি বার ইয়ে দৃশ্য দেখনে কো মিলা কি সরকার খুদ কে রহে কি হাম ডিসকাশন চাহতে হ্যায় অর অপোজিশন বাহানা বনা করকে ডিসকাশন সে ভাগ রহে হ্যায়। তো ইয়ে লোকতন্ত্র কে লিয়ে, বিশেষ করকে সংসদীয় লোকতন্ত্র কে লিয়ে ঠিক নেই হ্যায়।
0: সংসদের বাদল অধিবেশনে বিরোধীদের ক্রমাগত হই হট্টগোল এবং সবার কাছে বাধাদানের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, সরকার যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল, কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার নিজের দাবি পরিবর্তন করছিলেন। ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে 12টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেন নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন অশোক কুমার লাহিড়ি। এই প্রতিবেদনে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা ও ড্রোন, ওষুধ, সৌরশক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো 12টি লাভজনক ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলি দেশে কর্মসংস্থান সৃষ্টি ও পণ্য রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে এই রিপোর্টটি একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে বলে জানানো হয়। অনুষ্ঠানে ডক্টর লাহিড়ি বলেন, দেশের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদন ক্ষেত্র এবং রপ্তানি বৃদ্ধি অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে শতাধিক শিল্পীর হাতে 2025 ও 24-এর সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ এবং পুরস্কার তুলে দেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোক ও উপজাতীয় শিল্প, পুতুল নাচ এবং ঐতিহ্যবাহী নাট্যকলায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আধুনিক ভারতের প্রতিভা ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে। তিনি জানান, আমাদের দেশে সঙ্গীতের বহু ধারা, নৃত্যের নানা শৈলী এবং লোকনাট্যের অজস্র রূপ রয়েছে। সারা দেশে সমৃদ্ধ লোক সংস্কৃতি রক্ষায় শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
2: ভারত এক সংস্কৃতি সম্পন্ন দেশ হ্যায়, ইসকে তুলনা পুরা বিশ্ব সে হাম নেহি কর সকতে। এ জোড়ো সে জুড়ি হুই হ্যায়, ভারত জেসে ভাষায়ে, জেসে পেহনায়।

0: खान पान जैसे अलग अलग है, ऐसे संस्कृति, इनका नृत्य संगीत हर चीज अलग है, जैसे कि प्रकृति से ही ये जो संस्कृति को चुने।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, তেরঙ্গা জাতীয় পতাকা প্রতিটি নাগরিকের গর্বের প্রতীক, যা দেশের ঐক্যের শক্তিকে প্রতিফলিত করে। সামাজিক মাধ্যমে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত মানুষকে তাঁদের বাড়িতে তেরঙ্গা উত্তোলনের অনুরোধ জানান। তিনি নাগরিকদের হর ঘর তেরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি হর ঘর তেরঙ্গা .com ওয়েবসাইটে জাতীয় পতাকার সঙ্গে নিজেদের সেলফি বা ছবি আপলোড করার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন শ্রী শাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এবং বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে যোগ দিয়েছেন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে আজ নতুন দিল্লির লালকেল্লায় পূর্ণাঙ্গ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এই রিহার্সালে জাকজমক, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেমের উজ্জ্বল প্রতিফলন দেখা গেছে। এবছরের স্বাধীনতা দিবস উদযাপনে বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণ করা হবে। এবারের মূল অনুষ্ঠান ভাবনা যুবশক্তি ফর বিকশিত ভারত 2047। বিকশিত ভারত নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তের ফুল মালঞ্চ ঋতু ভকত উচ্চ মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সেলিমা মোল্লাকে ডাকা হয়েছে। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বিকশিত ভারত প্রসঙ্গে মাই ভারত পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জমা পড়া লেখাগুলির মধ্যে 200 জনকে বেছে নেওয়া হয়। তার মধ্যে নির্বাচনের ভিত্তিতে লালকেল্লার অনুষ্ঠান দেখার জন্য সেলিমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল সন্ধ্যে 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী কলকাতার সন্ধ্যে 7টা 35 মিনিটে জাতীয় সংবাদ রাত 8টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে 7টা ও 8টার FM হেডলাইন্স এবং রাত্রি 10টার 8টা 10-এর খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত 9:30। অন্যদিকে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই জন্য স্বাধীনতা দিবসে সকাল 7টা 35 মিনিটে স্থানীয় সংবাদ প্রচারিত হবে 9:15 খবরের পর। ওই দিন আকাশবাণী কলকাতায় সকাল 7টা 25 মিনিটে জাতীয় সংবাদ এবং সকাল 7টা 8টা ও 9টার FM হেডলাইন বাতিল করা হয়েছে। 9টা 25 মিনিটের জেলা চিঠিও সম্প্রচারিত হবে না। আকাশবাণী কলকাতার রাত 10টার সংবাদও বাতিল করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সচিবালয় নবানে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে ইকো পার্কে 125 ফুট উচ্চতার শ্যামাপ্রসাদের মূর্তি নির্মাণ, হুগলির জিরাটে তার পৈতৃক ভিটেতে গ্রন্থাগার ও সংগ্রহশালা তৈরি এবং স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে তার অবদান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে।
2: 125 ফুট দণ্ডায়মান যে মূর্তি, তার ভূমি পূজন এবং স্থান নির্বাচন হয়েছে আপনারা জানেন ইকো পার্কে। তার পূর্ণাঙ্গ পরিকল্পনা, নকশা এবং এই কাজটি সম্পূর্ণ হওয়ার পরে মূর্তি সহ ওই জায়গাটিতে কি কি থাকবে, অর্থাৎ একটি মিউজিয়াম সহ অন্যান্য যে আনুষঙ্গিক ব্যবস্থাগুলি থাকবে, সেটা হিটকোর পক্ষ থেকে আজকে কমিটিকে বিস্তারিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হয়েছে।
1: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আজ এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়। তারপরে সরকারি নথি ও বঙ্গবিভূষণ প্রাপক তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের একটি সন্ত্রাসবাদ নজরদারি দল জানিয়েছে, দিল্লির লালকেল্লায় ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলার পেছনে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর হাত ছিল। এই হামলায় 11 জন প্রাণ হারিয়েছিলেন। নিরাপত্তা পরিষদে বেশ করা এক রিপোর্টে গত নভেম্বরের এই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে AQISকে দায়ী করা হয়েছে। নাইজেরিয়া লেগোসে কম্পোজিট কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ভারত। শেষ করার আগে খবরের কিছু অংশ আরেকবার। সংসদের উভয় কক্ষের অধিবেশনে আজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। বাদল অধিবেশনে বিরোধীদের লাগাতার হট্টগোল এবং কাজকর্মে বাধাদানের অভিযোগ তুলে তীব্র সমালোচনা বিজেপির। খবর এখনকার মতো এখানে শেষ হলো। এর পরের খবর শুনতে পাবেন আগামীকাল সকাল 9:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আজকের শিল্পী রাজেশ্বরী দত্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত রাজেশ্বরী দত্তর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। আপনারা টিউন করেছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজ, এবং নিউজ অন এআইআর অ্যাপ। আপনারা জানেন স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30, আর এখন সময় আপনাদের পছন্দের একটি অনুষ্ঠান

0: মনের জানালা লাইভ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি জানি আপনারা এখন নীরবে রেডিও সেটের পাশে চুপটি করে বসে পড়েছেন, অথবা যারা মোবাইলে শুনছেন তারাও অ্যাপটি খুলে রেখেছেন, আর খুলে রেখেছেন মনের জানালা। পর্দাটাও নিশ্চয়ই সরিয়ে দিয়েছেন জানালার। হ্যাঁ, খুলে দিন আপনার মনের জানালা, কেননা মনের জানালা আপনার মন খুলে কথা বলবার একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনার ভালো লাগা, মন্দ লাগা, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া সবটুকু শেয়ার করা যায়, কথা বলা যায়। আর এপাশে বসে রয়েছি আমি, রিমি, আপনাদের কথা শুনবার জন্য, আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আপনার কি পছন্দ, ভিড় না একা, কোনটা ভালো লাগে? মানুষ কি সত্যি ভিড় ভালোবাসে, নাকি কখনো কখনো একটু একা থাকতেও চায়? আপনি কোনটা পছন্দ করেন, বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডা, নাকি একা এক কাপ চা নিয়ে নিজের মতো থাকা? আপনি কি নিজেকে কখনো প্রশ্ন করেছেন, ভিড়ের মধ্যে থেকেও কখনো একা লাগে কি না? একা থাকার মধ্যে আপনার সবচেয়ে বড় আনন্দ কি, নাকি মন খারাপ করে? মন খারাপটাও অনেক সময় আপনার হয়তো একটু একটু ভালো লাগে। তাই আজকের বিষয় ভিড়ের মাঝে একা। আপনি কি ভাবেন, ভিড় ভালো লাগে না একা ভালো লাগে? ভিড় কেন ভালো লাগে, কিংবা একাই বা থাকতে কেন ভালো লাগে? এ নিয়ে কথা হোক আজ 9434076705 এই নম্বরে। আপনারা টেলিফোন করুন, এক বন্ধু এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নিই। হ্যালো।
1: হ্যালো, নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি ত্রিপুরা থেকে গোপাল মহাজন বলছি।
0: আচ্ছা গোপাল বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে আজকের বিষয় ভিড়ের মাঝে একা। আপনার কি মনে হয় একটু বলুন, আপনি কি একা থাকতে ভালোবাসেন না ভিড়ে থাকতে ভালোবাসেন, বন্ধুদের সঙ্গে গল্প করে, অথবা ভিড়ের মাঝেও আপনি নিজের মতো নিজের কাছে গুটিয়ে থাকেন? আপনার অনুভবের কথা।
1: না, একা তো থাকতে ইচ্ছা করে না। আমরা গল্প করে দলবল নিয়ে বা দুজন তিনজন বসে বিভিন্ন কথাবার্তা বলা, গল্প, এটা খুব ভালো লাগে। ভালো লাগে না?
0: ভালো লেগেছে আপনার। আপনি সকলকে নিয়ে সব সময় থাকতে ভালোবাসেন, তাই না? হ্যাঁ, সেই সেটাও একটা। হ্যাঁ বলুন।
1: সামনে আসতে আছে দুর্গা পূজা, দুর্গা পূজাতে সবাই দলে দলে ঘুরবো, দলে দলে দেখবো পূজা, এটাই তো আনন্দময়।
0: আচ্ছা,
1: সবার সঙ্গে দলবল নিয়ে চলাফেরা খুব আনন্দ লাগে।
0: একদম একদম, খুব ভালো থাকবেন। আর পূজো আসছে সামনে, তাই না?
1: পূজো আসছে, বা অনেক সময় মন্দিরে, যেমন মাতার বাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির, কামাখ্যা মন্দির, আমরা চার পাঁচ জনে গ্রুপ করে যাই, খুব আনন্দ উপভোগ করি। এটাই আনন্দ। একজন তো
0: আপনি ভিড়ের মাঝে লোকজনকে নিয়ে থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।
1: নমস্কার।
0: আপনার কি ভালো লাগে? গোপালবাবু জানালেন সকলকে নিয়ে আনন্দে থাকতে তার ভালো লাগে। আপনার ভালো লাগা আপনি মন খুলে বলুন। হ্যালো।
2: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার।
0: একদম।

0: নিলাম।
1: নমস্কার, শ্যামজি চক্রবর্তী বলছি অসম রাজ্যের সিংভূম জেলা থেকে,
0: আচ্ছা,
1: আর আপনাকে নমস্কার জানাই।
0: একদম,
1: আর এখন আবারও আপনি এসেছেন, বা আমাদের এই অনুষ্ঠান খুব ভালো একটা অনুষ্ঠান, আপনি
0: আচ্ছা,
1: এসেছেন।
0: হ্যাঁ
1: মনের জানলা অনুষ্ঠানের নাম,
0: হ্যাঁ, মনের জানালা।
1: জানলার পর্দা সরিয়ে দিয়েছি, আর আপনি বলেছেন যে ভিড়ের মধ্যে কি একা থাকতে ভালো লাগে, সেটি ঠিক না। আসলে দেখুন, আপনাকে আমি বলি, আসলে দেখুন একা মানে থাকতে হয় কোনো ক্ষেত্রে, হয়তো বা আমরা একা বসে অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু মানে সবসময় কিন্তু একা থাকলে মানে সেটি আমাদের ভীষণ খারাপ শরীরের পক্ষে। কারণ দেখুন, মানুষকে নিয়ে, মানুষের সঙ্গে কথাবার্তা, ভালোবাসা, সেটা নিয়ে মানে বাচ্চা বা সেটা নিয়ে চলাটাই সব থেকে আনন্দ আমি মনে করি।
0: আচ্ছা,
1: একা থাকা সেটা মানে দেখুন একাকিত্ব ভাবে থাকতে হয়, বা তার মধ্যে দিয়ে কিন্তু মাথার মধ্যে অনেক মানে কুচিন্তা, কুদান্ত এগুলো এসে যায়, আর সবাইকে নিয়ে থাকলে মানে কুদান্তটা ছড়ে যায়, মানে ভালো লাগে তখন, খারাপও থাকে তখন ভালো লাগে।
0: আচ্ছা, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। ভালো থাকবেন, শুভরাত্রি। ভিড়ের মধ্যেও আনন্দ রয়েছে, অবশ্যই রয়েছে, বন্ধুদের আড্ডা, উৎসব, অনুষ্ঠান, হাসি ঠাট্টা, প্রিয় মানুষের সঙ্গ, এসব তো ভালো লাগেই, অবশ্যই লাগে। কিন্তু কিছু কিছু মানুষ আবার অন্য রকমও হয়। ভিড় কখনো ক্লান্ত করে, কখনো অবশ্যই আনন্দ দেয়। তখন মনে হয় না, একটু নিরিবিলি বসি নিজের কাছে, নিজের পাশে একটু পিড়ি পেতে। হ্যাঁ বন্ধুরা, মনের জানালা জানি খুলে দিয়েছেন, পর্দাটা আরও একটু সরিয়ে দিন। বলুন, ভালো লাগা মন্দ লাগা এক বন্ধু এসেছেন। হ্যালো, না হ্যালো, না আজ একটু সমস্যা হচ্ছে। হ্যালো,
2: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
0: হ্যাঁ নমস্কার প্রবীর বাবু,
2: হ্যাঁ
0: বলুন আপনার।
2: হ্যাঁ দিদি, হ্যাঁ বলুন।
0: আজকের বিষয়টা শুনে নিয়েছেন তো?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিদি ভাই শুনেছি।
0: আচ্ছা,
2: তো আমি একা একা থাকতে পারবো না দিদি ভাই।
0: আচ্ছা,
2: মানে একসাথে সবাইকে নিয়ে এই হাঁটি ঠাট্টা করে মানে কাটিয়ে দিতে পারলে মনে হয় জীবনটা ভালো থাকবো, এবং বন্ধু বান্ধব, ঘরের আপনার দিদি ভাই, আমার ছেলে মেয়ে সবাইকে, মাকে নিয়ে একসাথে, মানে একটা গান আছে, হাসতে হাসতে রোনাক হ্যায়, ওই গানটা সত্যি করে অমিতাভ বচ্চনের। ও, এই সব গান আর মানে শুনতে শুনতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যেন এইভাবেই জীবনটা কেটে যায়,
0: বাহ,
2: এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার।
0: খুব ভালো লাগলো, একদম হইচই করে কাটিয়ে দেবেন আনন্দে জীবন,
2: আনন্দ করে। হ্যাঁ,
0: শুভরাত্রি, ভালো থাকবেন।
2: হ্যাঁ, সে অমিতাভ বচ্চন একটা ডায়লগ দিয়েছিল না, হাম লোক কাঠপুতলি হ্যায় রঙ্গমঞ্চে, আমরা সবাই অভিনয় করতে এসেছি, যে যতদিন অভিনয় করতে পারবো সেটাই হচ্ছে আমার থেকে যাবে এই অভিনয়টা। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন।
0: একদম, সকলে আনন্দ করেই থাকতে চাইছেন, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে প্রত্যেকের কথা। আপনিও কিন্তু আপনার মনের কথা জানাতে পারেন। দেখা যাক কোন বন্ধু এসেছেন, তিনি কি বলেন। হ্যালো নমস্কার।
3: হ্যাঁ হ্যালো নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ, কে বলছেন, নামটা বলুন।
3: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল।
0: হ্যাঁ অম্বিকা দি, বলুন আপনার কিভাবে থাকতে ভালো লাগে, ভিড়ের মাঝে না একা?
3: দেখুন, হ্যাঁ একা থাকতে আমি ভালোবাসি না, কারণ আমি সবার সঙ্গে মিলে মিশে হ্যাঁ হই হই করে থাকতে ভালোবাসি। হ্যাঁ দেখুন, যখন আমি কোথাও বেড়াতে যাই তখন আমার অনেক অজানা অচেনা মানুষ থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি সবাইকে আপন করে নিতে পারি, এই গুণটা কিন্তু আমার মধ্যে আছে। হ্যাঁ মানে বাসে হয়তো যাচ্ছি বা ট্রেনে যাচ্ছি, সেখানে কিন্তু অচেনা অজানা মানুষের সঙ্গে কথা বলে একদম চুপচাপ থাকতে আমি ভালোবাসি না। হ্যাঁ, তাই আমার একাকিত্ব আমাকে কোনো সময়ই আমার ভালো লাগে না।

0: হ্যাঁ, মাঝে মাঝে একা থাকতে ভালোবাসি। যখন মনটা একটু খারাপ থাকে, কোনো কারণে বিষণ্ণ হয় মনটা, তখন মনে হয় একটু নিজের সঙ্গে কথা বলা দরকার, একটু নিজেকে বোঝা দরকার, তখন আমার একাকিত্বটা ভালো লাগে। আর না হলে
1: ভালো ভালো
0: আমার
1: লাগলো,
0: একা,
1: ভীষণ ভালো লাগলো আপনার কথা। হ্যাঁ ঠিক, আপনি একদম
0: হ্যাঁ হ্যাঁ
1: ঠিক জায়গাটা আপনি ধরলেন। হ্যাঁ ভালো
0: একদম,
1: থাকবেন,
0: ভালো থাকবে,
1: শুভরাত্রি।
0: হ্যাঁ ভালো থাকবে।

রাত ঘন হচ্ছে, আরও একটু ঘন করে দিল এই গানটি। আপনি নিশ্চয়ই জানালাটা এখনও বন্ধ করেননি, খুলে রেখেছেন। হ্যাঁ, মন খুলে কথা বলুন। আমি জানি মনের জানালা আপনাদের ভীষণ ভীষণ পছন্দের অনুষ্ঠান। যারা সারাদিন সময় পান না,

0: ভিড়ে থাকতে ভালো লাগে না একা থাকতে ভালো লাগে
1: হ্যাঁ
0: আপনি?
1: হ্যাঁ, বন্ধু বান্ধব 10-এর লোকে থাকতে যে মজা, একা
0: আচ্ছা,
1: থাকে তো কোনো মজাই নাই। কারণ
0: একদম একদম জমিয়ে
1: মন
0: আড্ডা।
1: খারাপ হয়েও থাকে দিদি,
0: হ্যাঁ
1: যদি মন খারাপ হইয়া গাছের নিচে বসে থাকি বা বাইরে থাকি, তখনও বন্ধু বান্ধব বলে দিলে চলো একটু ঘুরে তুলে আয়, তখন এই যে বন্ধুদের লোক গেলে যে মন খারাপ তো তো ভালো হয়ে যায়।
0: খুব ভালো, একদম জমিয়ে থাকবেন সকলকে নিয়ে, যেটা
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ভালোবাসবেন সেটাই করবেন। শুভরাত্রি, ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ভিড় আড্ডা জমজমাট জমিয়ে থাকা সবটাই ভালো লাগে। কেউ ভিড়ের মাঝে প্রাণ খুঁজে পান, কেউ বা নির্জনতায় নিজের কাছে নিজে গুটিয়ে থাকতে ভালোবাসেন। আপনি কোনটা পছন্দ করেন ভেবে দেখেছেন কি? বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু একা থাকতে ভালো লাগে কারো কারো, আবার কারো হয়তো নয়। আপনার কোনটা ভালো লাগে? দেখা যাক বন্ধু কি বলছেন। হ্যালো নমস্কার।
2: নমস্কার,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
0: হ্যাঁ অঞ্জলি দি, স্বাগত জানাচ্ছি। আপনার কি ভালো লাগে? হ্যাঁ ভালো আছি। ভিড়ে থাকতে ভালো লাগে না আপনি একা থাকা, একাকী হয়ে থাকা সেটাকেও আপনি উপভোগ করেন, কোনটা ভালো লাগে?
2: মিলে থাকতে তো খুবই ভালো লাগে,
0: হুম
2: গল্প গুজব করবো,
0: হুম
2: হাসি ঠাট্টা করবো,
0: হুম
2: কথাও তো বলা যায় আর কি।
0: আপনার রেডিও সেটটা একটু কমিয়ে দিন, এবার বলুন।
2: সবার সাথে মিলেমিশে গল্প করে থাকার একটা আনন্দই একটা আলাদা,
0: হ্যাঁ
2: মনে আর কি কোন রকম দুঃখ চিন্তা কিছু থাকে
0: ভুলে থাকা যায়। ঠিক,
2: কোনো সময়
0: হ্যাঁ
2: একা থাকতে ভালো লাগে, যেমন আমি রেডিও কোন অনুষ্ঠান যখন শুনবো
0: হুম
2: তখন নিয়ে একা থাকতেই ভালোবাসি।
0: আচ্ছা,
2: থাকলে আমার ভালো লাগে না, আমি একা একা রেডিওর অনুষ্ঠান গুলো শুনি,
0: আচ্ছা
2: আমার কোনো করে থাকতেও ভালো লাগে।
0: বাহ, একদম নিজের মতন করে নিজের সময় কাটাবেন। এই যে মন খুলে বললেন আপনার ভালো লাগা, সেটা কিন্তু ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন অঞ্জলি দি, শুভরাত্রি। একা থাকা কিন্তু সবসময় নিঃসঙ্গতা নয়, একা চুপ করে বসে থাকা, একটু বই পড়া, গান শোনা বা কিছু একটা লিখে ফেলা মন যা চায়, অথবা বর্ষায় জানলার পাশে বসে বৃষ্টি দেখা, তাতেও কিন্তু অনেকেই আনন্দ খুঁজে পান। দেখা যাক বন্ধু এসেছেন, উনি কি চান। হ্যালো নমস্কার।
3: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
3: বেলাকুমার থেকে নবকুমার রায় বলছি।
0: হ্যাঁ নবকুমার বাবু বলুন আপনি, হ্যাঁ কোনটা ভালো লাগে আপনার?
3: একা একা থাকতে তো ভালো লাগে না, কিন্তু আমার কোনো উপায় নেই তো,
0: আচ্ছা
3: কারণ আমার আমার তো আসল কাছের মানুষটা নাই,
0: আচ্ছা
3: তাই একা একা একা একা একা একা থাকতেই হয় আর কি, বুঝলেন। তবুও চেষ্টা করি যে মানুষের সাথে কথা বলে, রেডিওর আকাশবাণীর সঙ্গে কথা বলে ভালো লাগে, আর এইভাবেই থাকি আর কি।
0: ঠিকই তো, পরিস্থিতি যা বলবে আপনাকে সেভাবেই মানিয়ে নিতে হবে, তাই না?
3: হ্যাঁ
0: ভালো থাকবেন, আপনি দুটোই উপভোগ করবেন, বন্ধু বান্ধবও তো রয়েছে, সকলের সঙ্গে মিলে মিশে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন।
3: এটাই করি আর কি।
0: একদম একদম তাই করবেন আপনি, ভালো থাকবেন, শুভরাত্রি। আপনার কোনটা ভালো লাগে? চুপচাপ বসে থেকে একাকিত্ব উপভোগ করতে, নাকি সকলের মাঝে মিশে হই হুল্লোড়ে? দেখা যাক এই বন্ধু কি ভালোবাসেন। হ্যালো নমস্কার।
4: নমস্কার।
0: হ্যাঁ শুভ্রাদি, আপনার এই প্রথম আজ ফোন এলো, এত ফোনের অনুষ্ঠান হয়েছে আপনাকে পাইনি, আপনাকে স্বাগত জানাচ্ছি এই শেষ বেলায় একেবারে।
4: আমার তো ফোন নেই তো,
0: হুম
4: আমার স্বামীর ফোন এটা,
0: আচ্ছা
4: উনি এখন বাড়িতে আছেন তাই জন্য ফোনটা পাচ্ছি।
0: আচ্ছা আপনি কি শুনছেন মনের জানালা?
4: হ্যাঁ শুনেছি।
0: কেমন লাগছে?
4: একা থাকতে একটু ভালো লাগে না।
0: আচ্ছা,
4: সবাইকে নিয়ে থাকতেই ভালো লাগে।
0: হ্যাঁ।

0: চুপচাপ থাকতেও দেয় না, বাড়ির লোকটা চায় না আমি চুপচাপ থাকি।
1: আচ্ছা,
0: সেই জন্য সবসময় কথা বলো, হুল করো, এটাই চায়।
1: আচ্ছা, খুব ভালো লাগলো, একদম সকলকে নিয়ে মিলে মিশে এভাবেই আপনি জীবনটা কাটাবেন। হ্যাঁ, শুভরাত্রি, ভালো থাকবেন, নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালায়। ভিড়ের মধ্যে একা থাকা মানে শুধু কিন্তু একা ঘরে বসে থাকা নয়, অনেক সময় পরিবারের মধ্যেও কিন্তু মানুষ একা হয়ে যায়। সবাই পাশে আছে অথচ মনের কথাটি বলার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না। হাসি আড্ডা ঠাট্টা সব কিছুর মাঝে থেকেও কেউ হয়তো নিজে একেবারেই একা, কষ্ট পান ভেতরে ভেতরে। এই রকম অভিজ্ঞতাও কিন্তু মানুষের জীবনে হয়ে থাকে। এক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, আমি মেডিকেল থেকে বলছি, দাবাং ভট্টাচার্য।
0: দাবাং ভট্টাচার্য মেডিকেল থেকে। আপনি শুনছেন আমাদের
1: শেষ মুহূর্তে?
0: হ্যাঁ, আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন?
1: হ্যাঁ, শুনি তো।
0: আচ্ছা, মানে আজকে মনের জানালার বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন। হ্যাঁ, আপনার কোনটা ভালো লাগে, একা থাকতে ভালো লাগে না?
1: আমি গ্রামে অত মানে

0: একাই থাকি।
1: আচ্ছা,
0: ঝামেলা ভিড়ের মধ্যে থাকা মানে ঝামেলা, কি বলবে আবার না বলবে, আবার কি বলবে।
1: আচ্ছা আচ্ছা,
0: ওই জন্য একাই থাকি।
1: আর একা থাকাটা আপনার ভালো লাগে, আপনি উপভোগ করেন নিজের মতো করে, নিজে গুছিয়ে নিয়েছেন? আচ্ছা, বাহ, এটাও তো একটা সুন্দর একটা অভিজ্ঞতা। হ্যাঁ, শুভরাত্রি, ভালো লাগলো, সঙ্গে থাকবেন। সত্যিই তো জীবনকে নানাভাবেই তো দেখা যায়, অনুভব করা যায়, উপভোগ করা যায়। তো যার পরিস্থিতি যেমন, তাকে তো সেভাবেই জীবনটাকে গুছিয়ে নিতে হবে। এই যে দেবাংবাবু যেমন একা থাকেন, তার কোনো অসুবিধে হয় না, নিজের মতন করে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন? একটু তাড়াতাড়ি বলতে হবে, সময় কম।
2: হ্যাঁ বলছি, আমি তো জানুয়ারি মাস থেকে একা হয়ে গেছি।
1: আচ্ছা, আপনার নামটা একটু বলুন।
2: নিবেদিতা দি।
1: হ্যাঁ, নিবেদিতা দি। হ্যাঁ হ্যাঁ বলুন।
2: নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, নিজের কাজটুকু নিজে করি। আর গান শুনি, তোমাদের রেডিও আমার সর্বক্ষণের সঙ্গী, বই পড়ি, ক্রসওয়ার্ড করি, এইভাবেই কাটাচ্ছি।
1: একদম একদম, নিজের মতন করে আপনি, যতদিন জীবন ততদিন সুন্দর, জীবন তো সুন্দর, তাই না? সুন্দরভাবে থাকতে হবে, সুস্থভাবে থাকতে হবে। ভালো লাগলো নিবেদিতা দি, আমাদের সঙ্গে থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ, প্রত্যেকের অভিজ্ঞতাই কিন্তু নানান ধরনের বৈচিত্র্যময় অভিজ্ঞতা আমরা শুনতে পাচ্ছি, ভালো লাগছে। আপনি কি ভাবেন বন্ধু, ভিড়ে নাকি একা থাকতে, আপনার কি মনে হয়? শুনছেন তো আমাদের অনুষ্ঠান, মনের জানালাটা খুলে দিয়েছেন তো, হাতে সামান্য সময় রয়েছে, আপনি কথা বলতে পারেন, আপনার মনের কথা, ভালো লাগা, মন্দ লাগা। হ্যালো,
3: হ্যালো, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
3: মা গাঙ্গুলি
1: সোমা? হ্যাঁ সোমা, সোমা বলুন। হ্যাঁ প্রচুর বন্ধু টেলিফোন করছেন।
3: জন্ম হয়েছি একা।
1: আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
3: মৃত্যু হবে একা, আর কাজও করতে হবে একা। কাজে আমি, আমার হাজবেন্ড মারা গেছে দেশ বড় 1.5 বছর হয়ে গেল, আমি এখন একাই থাকি। কিন্তু একাকিত্ব জীবন তো খুবই কষ্টের, তবুও কষ্ট দুঃখ মেনে নিয়ে চলতে হবে। আমার এক মেয়ে, সে তার বিয়ে হয়ে গেছে, আর যখন মনে মন খারাপ হয় তখন তার বাড়িতে যাই, মেয়ের বাড়িতে গিয়ে থাকি, তখন খুব আনন্দ হয়।
1: অনেক ধন্যবাদ, বললাম। হ্যাঁ, শুভরাত্রি। ভিড় আমাদের আনন্দ দিতে পারে, আবার একাকিত্ব আমাদের নিজের কাছে ফিরিয়ে দিতে পারে। তাই জীবনে ভারসাম্য ভীষণ দরকার। আজ কথা হলো আপনাদের সঙ্গে, অনেক কথা হলো মনের জানালা অনুষ্ঠান, সময় শেষ, কাজে বিদায় তো নিতেই হবে। কথা বললাম আমি রিমি, আপনাদের বন্ধু, আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের জানালায়। আজ বিদায় নিচ্ছি, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি সংবাদ।

এই যে 5 মিনিটে প্রথমে অমৃতবাণী এবং তারপর বন্দনা, 6টা বেজে 25 মিনিটে কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি, আর একটু অনুষ্ঠানটি সকাল 6:30 6টা বেজে 35 মিনিটে গান্ধী কথা, 6টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান প্রত্যুষা সকাল 7টায়, 7টা বেজে 45 মিনিটে নজরুল গীতির অনুষ্ঠান। লাইভ অনুষ্ঠান হ্যালো আকাশবাণী প্রচারিত হবে সকাল 8:30। সকাল 9টায় আধুনিক গান শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি প্রচারিত হবে সকাল 9:30। বেলা 10টায় সীমান্ত কথা, 10:30 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT, বেলা 11টায় লাইভ অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে, কথায় সুরে বেলা 12টায় মহিলা মজলিশ বেলা 1টায়। আগামীকালের প্রভাতী অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। এখন আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্জ FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। 6টা বেজে 45 মিনিটে সঙ্গীত সরিতা ভুলে বিশ্রী গীত সকাল 7টায়, হাম হাই রাহি পেয়ার কে 7:30 ত্রিবেণী, 8টা বেজে 15 মিনিটে 8:30 চিত্রলোক, সকাল 9টায় লাইভ ফোন ইন ইন্দ্রধনু হ্যালো পরমায়েশ বেলা 10টায়। এতক্ষণ আগামীকালের আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্জ FM প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13 হয়ে 30 সেকেন্ড। আমাদের আজকের অধিবেশন এখানে শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।